আকাশবাণী শিলচর শুরু হল আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলো হার্জে, এবং FM 102.3 মেগা হার্জে। আজ শনিবার 30শে জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 5ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 20শে জুন 2000

0: আকাশবাণী শিলচর অমৃতবাণী অনুষ্ঠানে আজ বিনোবা ভাবের রচনা থেকে পাঠ শুনবেন।
1: আমি প্রায়ই বলি যে প্রত্যেক মানুষের জীবন অট্টালিকার মতো। প্রতি গৃহেই দরজা, জানালা ও দেওয়াল থাকে। দেওয়ালের পরিমাণ অট্টালিকায় কম বেশি থাকতে পারে, কিন্তু প্রতি গৃহেরই অন্তত একটি প্রবেশদ্বার থাকা চাই। এবং সেই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতে হলে আমাদের দরজার দিকেই যেতে হবে। দেওয়ালের দিকে গেলে আমরা বাধা প্রাপ্ত হব। মানুষের এই ত্রুটিগুলোই তার দেওয়াল, আর গুণগুলো তার দরজা। আমরা যদি লোকের দোষ ত্রুটির মধ্য দিয়ে কোনো ব্যক্তির জীবনে প্রবেশ করতে চাই, তবে সংঘাত অনিবার্য। অপর পথে আমরা যদি গুণের রাস্তায় চলি, তবে আমরা ওই ব্যক্তির জীবনে প্রভাব বিস্তার করতে পারি এবং তার হৃদয়কে স্পর্শ করতে পারি। আমাদের উদ্দেশ্য সরকারি আওতার বাইরে থেকে দেশবাসীকে যথাসম্ভব শাশ্বত মঙ্গলের আদর্শে উদ্বুদ্ধ করে তোলা। জনগণের মধ্যে জাগরণ এলে ক্ষমতা উপরের তলা থেকে ক্রমশ নিচের দিকে নেমে আসবে, আর সঙ্গে সঙ্গে এই মাথাবাড়ি শাসন ব্যবস্থার প্রয়োজন আপনা থেকেই কমে আসবে। এই হলো গ্রাম স্বরাজের আদর্শ। জনগণ যদি না জাগে এবং সক্রিয় ক্ষমতা যদি কেন্দ্রীভূতই থাকে, তবে শোষণ ব্যবস্থায় বাধা দেবার কোনো উপায় থাকবে না। আজকাল কোনো এক ব্যক্তির কাছে ক্ষমতা কেন্দ্রীভূত না থাকলেও কোনো এক বিশেষ দলের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে আছে। আমরা চাই এই ক্ষমতার সবটাই জনগণের মধ্যে ছড়িয়ে দিতে। জনগণের মধ্যে চেতনা ও চরিত্রের সৃষ্টি না হলে জনগণ কেমন করে ক্ষমতা লাভ করবেন? এই চেতনা ও চরিত্রের অধিকারী ক্ষমতা তাদের হাতে এসে আপনি ধরা দেবে। আমাদের কাজ তাই একেবারে নিচু তলা থেকে। কেবল উপরের তলায় আদর্শ ছড়ালে সে আদর্শ সমাজে প্রতিষ্ঠিত করা যায় না। জনসাধারণ যদি এই আদর্শকে একবার বুঝে নিতে পারে, তবেই সর্বপ্রকারের স্বৈর শাসনের ও শোষণের অবসান ঘটবে। আমাদের রাজনীতি হবে বিশ্বব্যাপক রাজনীতি, তাকেই আমি বলি লোকনীতি। এ এমন ব্যাপক ও বিশাল রাজনীতি যাতে সমগ্র বিশ্ব এক এবং আমরা সকলে তার নাগরিক। এত কেউ কারুর উপর অনুশাসন চালাতে পারবে না, প্রত্যেকেরই অনুশাসন চলবে নিজের উপর। এরকম রাজনীতি ও এরকম সমাজ আমরা প্রতিষ্ঠিত করতে চাই। বিশ্বমানব গড়ে তুলবার যে রাজনীতি, তাকে রাজনীতি বললে ঠিক হবে না, তা হলো লোকনীতি। আমাদের এই ক্ষুদ্র জীবন একটি পরীক্ষার ক্ষেত্র। এই সংসারে যে সামান্য কয়েকদিন আমাদের থাকতে হবে, তা সকলের সেবায় ও সকলের ভালোবাসা পাওয়ার চেষ্টায় ব্যয় করা উচিত। ভাই সব, সকলকে ভালোবাসো ও সকলের ভালোবাসা অর্জন করো, ইহাই সর্বোদয় সমাজের বাণী।
0: বিনোবা ভাবের রচনা থেকে পাঠ শুনলেন অমৃতবাণী অনুষ্ঠানে।

আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানের প্রথম শিল্পী তন্ময় চট্টোপাধ্যায়।

উদিত নারায়ণের গাওয়া এই গানখানির সঙ্গেই শেষ হল আজকের বন্দনা অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবারে শুনবেন ক্ষেতে খামারে।

কৃষক ভাই বোনেরা, ফসলে শত্রুকীট পতঙ্গ দমনে রাসায়নিক কীটনাশকের ব্যবহার চলে আসছে দীর্ঘদিন থেকে। এই রাসায়নিক কীটনাশক প্রয়োগ বর্তমানে সুবিধার চেয়ে অসুবিধাই দেখা যাচ্ছে বেশি। অভিজ্ঞ চাষি ভাই বোনেরা নিজের এই বাস্তব ক্ষেত্রে এই অসুবিধাগুলি উপলব্ধি করছেন। রাসায়নিক কীটনাশকের দাম দিন দিন বেড়ে চলেছে দ্রুত গতিতে। ক্ষুদ্র প্রান্তিক চাষি ভাই বোনদের পক্ষে রাসায়নিক কীটনাশক সংগ্রহ করা প্রায় দুঃসাধ্য হয়ে পড়েছে। তাছাড়া ধারাবাহিক ও অপরিমিতভাবে রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে কীটপতঙ্গরা কীটনাশক সহনশীল হয়ে পড়ছে, যার ফলে উচ্চমূল্যে কীটনাশক ক্রয় এবং ব্যবহার করে কীটপতঙ্গকে নিয়ন্ত্রণ করা আর সম্ভব হচ্ছে না। কীটনাশক প্রয়োগের ফলে ফসল অল্প বিস্তর বিষাক্ত হয়ে পড়ে। সে বিষাক্ত ফসল খেয়ে মানবদেহে সৃষ্টি হচ্ছে নানারকম জটিল রোগ। কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে যে সমস্ত সতর্কতা ও বিধিনিষেধ পালন করার সুপারিশ করা হয়েছে, বাস্তব ক্ষেত্রে কিন্তু তা পালন করা হচ্ছে না বা পালন করা সম্ভব হচ্ছে না বলেই এরকম পরিস্থিতির উদ্ভব হচ্ছে। প্রকৃতির উপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে সুসংগত উপায়ে ক্ষতিকারক কীট পতঙ্গ দমনের চেষ্টা করা হচ্ছে। বিজ্ঞানীরা এ ব্যাপারে সফলও হয়েছেন অনেক ক্ষেত্রে। ক্যারোসিন ও সাধারণ সাবান দিয়ে প্রস্তুত মিশ্রণ দিয়ে কীট পতঙ্গ দমন ব্যবস্থা এই প্রচেষ্টারই শুভ ফল। বিশেষ করে ফসলের রস শোষণকারী পোকা দমনের পক্ষে এই মিশ্রণ খুবই কার্যকরী। ক্যারোসিন ও সাবান দিয়ে কীটনাশক মিশ্রণ তৈরির পদ্ধতি বুঝছি। প্রথমে 500 গ্রাম সাধারণ সাবান 4.5 লিটার গরম জলে গুলে নেবেন। সাবানগুলো গরম জল ঠান্ডা হবার পর তাতে 9 লিটার ক্যারোসিন মিশিয়ে কাঠি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লক্ষ্য রাখবেন ক্যারোসিন যেন সাবানগুলো জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এই মিশ্রণ এখন প্রতি লিটার চলে 100 মিলিলিটার অর্থাৎ 4 চামচের হিসেবে 20 চামচ মিশিয়ে ফসলের রস শোষণকারী পোকার বিরুদ্ধে প্রয়োগ করতে পারেন। এতে ফসলের কোনো বিষক্রিয়ার সৃষ্টি হবে না, দূষিত হবে না পরিবেশ, প্রকৃতির ভারসাম্য বিঘ্নিত হবে না। চুষি পোকা বা থ্রিপস বাদামি ও সাদা পিঠ বাদামি শোষক পোকা, জেসিট বা শ্যামা পোকা, গান্ধী পোকা এবং সবচেয়ে মারাত্মক জাব বা ঝাঁইয়া পোকারা ফসলের রস শোষণ করে। কৃষক ভাই বোনেরা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বিশেষ করে বরবটি যাকে আমরা রামাইশ বলে থাকি, এতে গান্ধী পোকার উপদ্রব সবসময়ই হয়ে থাকে। ঝাইয়া পোকার আক্রমণ সারা বছর ধরে সব রকমের ফসলে একরকম প্রায় নিয়মিতভাবে হয়। তাই বলছিলাম আপনাদের এ সময়ে বিষাক্ত রাসায়নিক কীটনাশক প্রয়োগ না করে

নিজেরাই এই নিরাপদ কীটনাশক তৈরি করে ব্যবহার করতে পারেন। প্রয়োজন হলে এই মিশ্রণ তৈরির ব্যাপারে কৃষি বিভাগের পরামর্শ আপনারা নিতে পারেন।

এতক্ষণ লোকগীতি শুনলেন শাশ্বতী ভট্টাচার্যের পরিবেশনে। আকাশবাণী শিলচর, একটি ঘোষণা। ডাক্তারের দরবারে অনুষ্ঠানের আগামী পর্বের রেকর্ডিং উপলক্ষে আগামী 21 জুন 2026 রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আকাশবাণী শিলচরের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচর মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপিকা ডাক্তার অলোকা বন্দ্যোপাধ্যায়। তিনি মেয়েদের বয়সসন্ধিকালে ঋতুকালীন সমস্যা বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে 21 জুন 2026 বেলা 10টা থেকে 11টা পর্যন্ত টেলিফোন করতে পারেন 03842-262779 এই নম্বরে। অনুষ্ঠানটি প্রচারিত হবে 24 জুন 2026 বুধবার রাত 9টা 30 মিনিটে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। ঘোষণাটি শুনলেন, এবারে শুনবেন আজকের অনুষ্ঠান পরিচিতি। সুপ্রভাত সকাল 7টা 5 মিনিটে, সকাল 7টা 20 মিনিটে দেশ বন্দনা, সকাল 7টা 40 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, দুপুর 1টায় রবীন্দ্রসঙ্গীতের শিল্পী অভিজিৎ গুহ, নবনীতা দত্তের পরিবেশনায় নজরুলগীতি শুনতে পাবেন সকাল 8টা 40 মিনিটে, হিন্দি ছবির গান শোনা যাবে সকাল 8টা 50 মিনিট বেলা 10টা 30 মিনিট, বেলা 12টা রাত 7টা 15 মিনিট ও 8টা 20 মিনিটে। শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে সকাল 9টায় শুনবেন খেয়াল শিল্পী সুরেন্দ্র সিং এবং তেজপাল সিং। সকাল 9টা 30 মিনিটে অনুষ্ঠানে স্বপ্নময় বন্দ্যোপাধ্যায়ের শরৎবাদন শুনবেন। এছাড়া রাত 8টা 30 মিনিটে লঘু শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে কাজরি শুনবেন মিতালী বন্দ্যোপাধ্যায় ভৌমিক ও সুলগ্না হালদারের কণ্ঠে। বাংলা ছবির গান বেলা 10টা ও সন্ধ্যে 6টা 15 মিনিটে, বেলা 11টায় গজল শুনবেন মুকেশের কণ্ঠে। বেলা 11টা 30 মিনিটে অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন দেবশ্রী রায়। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন শাশ্বতী ভট্টাচার্য ও গায়ত্রী ভট্টাচার্যের পরিবেশনায়। উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী শুনতে পাবেন বেলা 12টা 30 মিনিটে, দুপুর 1টা 15 মিনিটে আধুনিক গানের শিল্পী ললিতা ধর চৌধুরী। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন শুনবেন দুপুর 1টা 40 মিনিটে, এতে ডাক্তার মনুজেন্দ্র স্বামীর সঙ্গে শুনবেন সাক্ষাৎকারের প্রথম পর্ব। দুপুর 2টা 45 মিনিটে লঘু যন্ত্রসঙ্গীতে অনুষ্ঠানে জগদীশচন্দ্র দাসের দোতারা বাদন শুনবেন। দুপুর 3টা 55 মিনিটে শুনবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাধ্যমে পশ্চিমবঙ্গের তারকেশ্বর থেকে পিএম কিষাণ যোজনার 200তম কিস্তি প্রদানের সরাসরি সম্প্রচার। মণিপুরি অনুষ্ঠান বিকেল 5টা 5 মিনিটে, বিকেল 5টা 35 মিনিটে ডিমাসা অনুষ্ঠান, সন্ধ্যে 6টা 45 মিনিটে চাষাবাদের কথা, এতে যোগা ফর হেলদি গোয়িং হেলদি এজিং এই উপলক্ষে এনআইটি শিলচরের যোগ প্রশিক্ষক সুস্মিতা দেবের সঙ্গে শুনবেন সাক্ষাৎকার। আবার বলছি, চাষাবাদের কথা সন্ধ্যে 6টা 45 মিনিটে, এতে যোগা ফর হেলদি এজিং এই উপলক্ষে এনআইটি শিলচরের যোগ প্রশিক্ষক সুস্মিতা দেবের সঙ্গে শুনবেন সাক্ষাৎকার। রাত 8টায় শ্যামাসঙ্গীত শুনবেন মেঘরাজ চক্রবর্তীর পরিবেশনে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শোনা যাবে রাত 9টা 15 মিনিটে, রাত 10টায় শুনবেন কানাড়া সঙ্গীত শিক্ষার আসর, এর অব্যবহিত পরেই রয়েছে দেশাত্মবোধক গান। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সংস্কৃত এবং পরে হিন্দিতে প্রচারিত সংবাদ শুনবেন।

0: आज दोपहर चेन्नई के एमए चिदम्बरम स्टेडियम में खेला जाएगा। मैच दोपहर 1:30 बजे से शुरू होगा। मेजबान टीम 2-0 की बढ़त के साथ पहले ही श्रृंखला अपने नाम कर चुकी है। दोहा डायमंड लीग में भारत के जेवलिन खिलाड़ी नीरज चोपड़ा कल रात सीजन की पहली प्रतियोगिता में चौथे स्थान पर रहे। नीरज चोपड़ा ने अपने तीसरे प्रयास में 85.69 मीटर भाला फेंककर सर्वश्रेष्ठ प्रदर्शन किया। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी शिलचर।
2: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
3: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
1: শ্রোতা বন্ধুদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আজ শনিবার, 5ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 20শে জুন 2026 খ্রিস্টাব্দ। আসুন প্রথমে দেখে নেওয়া যাক ইতিহাসের পৃষ্ঠায় 20শে জুন অর্থাৎ আজকের দিনটি। 1858 সালে আজকের দিনে গোয়ালিয়র দুর্গ ব্রিটিশের কাছে আত্মসমর্পণ করে এবং ওই দিনই সিপাহী বিদ্রোহের অবসান হয়। আজকের দিনে 1916 সালে পুনেতে SNDT মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। 1947 সালে আজকের দিনে বাংলা বিধান পরিষদের এক সভায় বাংলা বিভাজনের সিদ্ধান্ত গৃহীত হয়। ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি সম্পর্কে শুনলেন, এবারে আজকের প্রসঙ্গ। তার নামের পাশে পরিচিতি হিসেবে শব্দ জুড়তে গেলে অভাব হবে না। কি না ছিলেন তিনি! অভিনেতা, চিত্রকর, নৃত্যশিল্পী, সঙ্গীত পরিচালক, রাজনীতিক, কবি, নাট্যকার, সাহিত্যিক, এমনকি মুক্তিযোদ্ধাও। এসবের বাইরে এক বিশেষ নামে তাঁকে সবাই চেনেন। না, এখনই তা বলছি না, বরং আপনাদের কিছুক্ষণ ভাবার সময় দিচ্ছি। শৈশবে সেনা বিদ্যালয়ে শিক্ষা শুরু করেছিলেন, তবে বাবার মৃত্যুর পর ভর্তি হন অসমের তেজপুর সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। এখান থেকে 1926 সালে মাধ্যমিক পড়াশোনার পাঠ চুকিয়ে 1935 সালে তিনি জ্যোতিপ্রসাদ আগরওয়ালার ছবি জয়মতীতে নৃত্য পরিচালনায় সহযোগিতা করেছিলেন। তাঁর পেশাগত জীবন এভাবেই শুরু হয়ে গিয়েছিল। এর 10 বছর পর তিনি কমিউনিস্ট দলের সংস্পর্শে আসেন। পরের বছর অর্থাৎ 1946 সালে তিনি সিরাজ ছায়াছবির কাজে কলকাতা যাওয়ার পথে কমিউনিস্ট নেতা সৌমেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে পরিচিত হন ও দলের সক্রিয় সদস্য হন। এরপর কমিউনিস্ট দলকে নিষিদ্ধ ঘোষণা করা হলে 1948 থেকে 1952 পর্যন্ত তিনি আত্মগোপন করেছিলেন। পরে 1952 সালে গোয়ালপাড়া থেকে তাঁকে গ্রেফতার করা হয় ও 1 বছরের জন্য জেল হাজতে পাঠানো হয়। কমিউনিস্ট দলের প্রার্থী হয়ে 1957 সালে বরপেটা বিধানসভা কেন্দ্র থেকে তিনি ভোটের ময়দানে নেমেছিলেন ঠিক, কিন্তু জয়ী হতে পারেননি। এর 10 বছর পর তিনি পুনরায় তেজপুর বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী রূপে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। পরে 1968 সালে কোকরাঝাড় কেন্দ্র থেকে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করলেও জিততে পারেননি। আসলে তাঁর জন্ম ও বড় হয়ে ওঠা যেন দুই জনগোষ্ঠীর মানুষের সমন্বয়ের এক মূর্ত প্রতীক। জন্মেছিলেন বোরো জনগোষ্ঠী পরিবারে, কিন্তু লালিত হয়েছেন রাভা পরিবারে। এবার বলছি তাঁর বহুল পরিচিত নামটি। কাশীর হিন্দু বিশ্ববিদ্যালয়ে তাঁর প্রদর্শিত নটোয়াল নৃত্যে মুগ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তাঁকে কলাগুরু উপাধি দিয়েছিলেন। হ্যাঁ, তিনি আমাদের কলাগুরু। আজ কলাগুরু উচ্চারণ করলেই মুহূর্তের মধ্যে মনে পড়ে যায় বিষ্ণুপ্রসাদ রাভার নাম। তিনি অসমীয়া সংস্কৃতির বিভিন্ন অংশের সঙ্গে কাজ করেছেন, তাছাড়া নিজে অভিনয় করেছেন কয়েকটি ছবিতে। বাটর, হুর, প্রতিধ্বনি ও সিরাজ তাঁর অভিনয় করা বিখ্যাত 3টি ছবি। তাঁর রচিত গানগুলো আমাদের কাছে রাভা সঙ্গীত হিসেবে পরিচিত। আর আজকের দিনটি

রাভা দিবস। কলাগুরুকে সম্মান জানিয়ে প্রতি বছর 20 জুন দিনটি রাভা দিবস হিসেবে পালন করা হয়। অর্থাৎ আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন বহুমুখী প্রতিভার এই অসম সন্তান। আমরা আজকের দিনে তাকে জানাই শ্রদ্ধা।

0: রাভা সঙ্গীত শুনলেন ভূপেন হাজারিকার কণ্ঠে। এবারে রবীন্দ্রনাথ ঠাকুরের অনদিঘার প্রবেশ গল্প থেকে ধারাবাহিক পাঠ শুনবেন।
1: ঠাকুর বাড়িটি জয়কালীর সর্বাপেক্ষা যত্নের ধন ছিল। ঠাকুরের শয়ন বসন স্নানাহারের তিলমাত্র ত্রুটি হইতে পারিত না। পূজক ব্রাহ্মণ দুটি দেবতার অপেক্ষা এই একটি মানবীকে অনেক বেশি ভয় করিত। পূর্বে এক সময় ছিল যখন দেবতার বরাদ্দ দেবতা পুরা পাইতেন না, কারণ পূজক ঠাকুরের আরেকটি পূজার প্রতিমা গোপন মন্দিরে ছিল, তাহার নাম ছিল নিস্তারিণী। গোপনে ঘৃত দুগ্ধ ছানা ময়দার নৈবেদ্য স্বর্গে নরকে ভাগাভাগি হইয়া যাইত। কিন্তু আজকাল জয়কালীর শাসনে পূজার ষোলো আনা অংশই ঠাকুরের ভোগে আসিতেছে, উপদেবতাগণকে এই অন্যত্র জীবিকার অন্য উপায় অন্বেষণ করিতে হইয়াছে। বিধবার যত্নে ঠাকুরবাড়ির প্রাঙ্গণটি পরিষ্কার তকতক করিতেছে, কোথাও একটি তৃণমাত্র নাই। একপার্শ্বে মঞ্চ অবলম্বন করিয়া মাধবীলতা উঠিয়াছে, তাহার শুষ্ক পত্র পড়িবা মাত্র জয়কালী তাহা তুলিয়া লইয়া বাহিরে ফেলিয়া দেন। ঠাকুরবাড়িতে পারিপাট্য পরিচ্ছন্নতা ও পবিত্রতার কিছুমাত্র ব্যাঘাত হইলে বিধবা তাহা সহ্য করিতে পারিতেন না। পাড়ার ছেলেরা পূর্বে লুকাচুরি খেলা উপলক্ষে এই প্রাঙ্গণের প্রান্তে আসিয়া আশ্রয় গ্রহণ করিত এবং মধ্যে মধ্যে পাড়ার ছাগ শিশু আসিয়া মাধবীলতার বলকলাংশ কিছু কিছু ভক্ষণ করিয়া যাইত। এখন আর সে সুযোগ নাই। পর্বকাল ব্যতীত অন্যদিনে ছেলেরা প্রাঙ্গণে প্রবেশ করিতে পাইত না এবং ক্ষুধাতুর ছাগ শিশুকে দণ্ডাঘাত খাইয়াই দ্বারের নিকট হইতে তার স্বরে আপন অজজননীকে আহ্বান করিতে করিতে ফিরিতে হইত। অনাচারী ব্যক্তি পরম আত্মীয় হইলেও দেবালয়ের প্রাঙ্গণে প্রবেশ করিতে পাইত না।
0: শ্রোতা বন্ধুরা, আসুন এবারে দেখে নেওয়া যাক কি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে আজকের স্থানীয় বাংলা পত্রিকাগুলোয়। গতকাল মেঘালয়ে 1246 কোটি টাকার প্রকল্পের সূচনা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ এ নিয়ে এখানকার কাগজগুলোর প্রথম পৃষ্ঠায় প্রধান শিরোনাম। যুবসংঘ অর্থমন্ত্রীর মন্তব্য তুলে ধরে প্রধান খবরে লিখেছে, বিকশিত ভারতের যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা উত্তর পূর্বের। স্বামী প্রসঙ্গ একইভাবে শিরোনাম দিয়েছে, দেশের পরবর্তী গ্রোথ ইঞ্জিন হবে উত্তর পূর্ব। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য উদ্ধৃত করেও আজ একাধিক হেডলাইন রয়েছে কাগজগুলোতে। গতি আজ প্রধান শিরোনামে লিখেছে, রাজ্যে পুঁজি ব্যয় বৃদ্ধি পেয়ে 26,000 কোটিতে পৌঁছেছে। বার্তালিপি এ সংক্রান্ত শিরোনামে লিখেছে, ইএপির পরিসর বাড়াতে কেন্দ্রের কাছে সওয়াল হিমন্তের, ইএপি নিয়ে সাময়িক হেডিং রেখেছে। বার্তালিপি আজ লিড খবরে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের মন্তব্য তুলে ধরে লিখেছে, ভারতমালার জমি বেদখল করলেই এফআইআর। সাময়িক আবার এ সংক্রান্ত খবরের শিরোনামে লিখেছে, নারিমবাংলো জাটিঙ্গা সড়কের কাজ 31 জুলাইয়ের মধ্যে শেষ করার নির্দেশ। যুগসংঘ লিখেছে, বরাকের বিধ্বস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দু কৌশিকের। যুবসংঘ বক্স করে প্রথম পৃষ্ঠার একেবারে উপরে লিখেছে, 18 ঘণ্টায় 6 বার ভূমিকম্প, অবিরত কম্পনে বিপদের আশঙ্কা। বার্তালিপি বক্স করে এক্সক্লুসিভ খবরে জানাচ্ছে, ভূ মাফিয়াদের নজরে বাগান জমি, উত্তেজনার চোরা স্রোত শিলকুড়িতে। সাময়িক বিশেষ খবরে পাঠকদের জানিয়েছে, বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে সেরা 10-এ আইআইটি গুয়াহাটি। পাশে আরেকটি খবরে সাময়িক লিখেছে, ভূমিধসে প্রায় 800 পণ্যবাহী লরি ও তেলের ট্যাঙ্কার আটকে। গতি শিক্ষামন্ত্রী রমেশ পিকুর মন্তব্য নিয়ে লিখেছে, ব্যক্তিগত বিদ্যালয়ের সঙ্গে সরকারি স্কুলের তুলনা হয় না। আরও খবর, দোষীরা অবশ্য শাস্তি পাবে, রামমন্দির চুরি প্রসঙ্গে বার্তা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

এবারে দেখে নেব পত্রিকাগুলোর সম্পাদকীয় শিরোনাম। যুগশঙ্কের আজকের সম্পাদকীয় শিরোনাম সমঝোতা ও শঙ্কা। দৈনিক সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম অর্থনৈতিক প্রবৃদ্ধির মানচিত্রে গুয়াহাটি, ডিব্রুগড় ও শিলচর। গতি দৈনিকের আজকের সম্পাদকীয় শিরোনাম শিলচরের উড়াল পুল, সময়ের কাঁটায় আটকে থাকা উন্নয়নের প্রতিশ্রুতি। এবং বার্তালিপি দৈনিকের আজকের সম্পাদকীয় শিরোনাম মণিপুরে এসআইআর। আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল ঠিক এই সময় আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। আকাশবাণী শিলচর, দেশ বন্দনা।

0: দেশবন্দনা শুনলেন সমবেত কণ্ঠে। আকাশবাণী শিলচর স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24। কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলায় জাতীয় সংবাদ এবং এরপর আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।
1: শেষ।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী আজ ওড়িশার ঝারসুগুড়ার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের উদ্বোধন করবেন। বিদেশমন্ত্রী বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থের লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক সব থেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে ইন্ডিয়া ইউএস ফোরাম 2026-এ ভাষণ দিচ্ছিলেন তিনি। বিদেশ মন্ত্রক বলেছে, কেন্দ্রীয় সংস্কৃতি সচিবের ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ভারতের জন্য একটি বড় সাফল্য। ফুটবল বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে 2-0 গোলে এবং মরক্কো 1-0 গোলে স্কটল্যান্ডকে হারিয়েছে। ব্রাজিল এখন হাইতির মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হওয়ার পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে বিকেলে হুগলি তারকেশ্বরে পৌঁছে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পাশাপাশি কৃষি, রেল, মৎস্য, পশুপালন, প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। উদ্বোধন হবে হাওড়া সাকরাইল সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রকল্পের, পাশাপাশি হাওড়ায় 300 শয্যার নতুন রেল হাসপাতাল এবং পূর্ব মেদিনীপুরের হাওড় রাধামোহনপুরের মধ্যে রেল ওভারব্রিজের শিলান্যাসও করবেন তিনি। একই মঞ্চ থেকে 49টি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা প্রকল্পের উদ্বোধন হবে। এছাড়াও প্রধানমন্ত্রীর হাত ধরে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এর আওতায় প্রায় 50 লক্ষ কৃষক এবং 14 লক্ষ হেক্টর কৃষিজমি বীমা সুরক্ষা পাবে। একই সঙ্গে ডিজিটাল এগ্রিকালচারাল মিশনের অংশ হিসেবে অ্যাগ্রিস্ট্যাক প্রাকৃতিক চাষের সংক্রান্ত জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা সূচনা করবেন প্রধানমন্ত্রী। পুরুলিয়া, দার্জিলিং, আলিপুরদুয়ার ও ঝাড়গ্রাম এই প্রকল্পের আওতায় আসবে। ওই মঞ্চ থেকে পিএম কিষাণ প্রকল্পের আওতায় সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের অ্যাকাউন্টে 18,880 কোটি টাকা পাঠানো হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গে 45 লক্ষেরও বেশি কৃষকের অ্যাকাউন্টে পৌঁছাবে 900 কোটির বেশি টাকা। কলকাতার রেড রোডে আগামীকাল 21 জুন সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানেও নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ কলকাতা সহ রাজ্য জুড়ে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। দিনটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে। বাংলার ঐতিহ্য সংস্কৃতি, বাংলা ভাষার গুরুত্ব, বাংলার ইতিহাস তুলে ধরবেন বিশিষ্টজনেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশাও সফর করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 68তম জন্মদিন উপলক্ষে ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপতির সঙ্গে যোগ দেবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রাম পরিদর্শন করবেন। সেখানকার পবিত্র স্থান সাঁওতালি জাহের ও জাহের পাশাপাশি একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র এবং পাহাড়পুর স্কুলে গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং প্রার্থনায় যোগ দেবেন। এরপর মোহনচরণ মাঝির নেতৃত্বাধীন রাজ্য সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে ময়ূরভঞ্জ জেলার রায়রংপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তারা অংশ নেবেন। এই অনুষ্ঠানে 47,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হবে। লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যে কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। কয়লা মন্ত্রক জানিয়েছে, ভারতের প্রথম বাণিজ্যিক স্তরের কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদন কেন্দ্র হিসেবে এই প্রকল্পটি একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। প্রধানমন্ত্রী বলেছেন, একবিংশ শতাব্দী দেশের সামনে বিশেষ সুযোগ এনে দিয়েছে উদ্ভাবন ও প্রতিভার বিকাশ ও মানোন্নয়নের মধ্য দিয়ে, যার সদ্ব্যবহার করা যেতে পারে। তিনি গতকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার 2,400 কোটি টাকা প্রদান করে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। শ্রী মোদী বলেন, ভারতের যুব সমাজ আগামী

0: দিনে আন্তর্জাতিক বিকাশ ও উদ্ভাবন ও শিল্পোদ্যোগের মতো ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। ভারত উঠে আসবে প্রথম সারিতে। তিনি আরো বলেন, পিএম বিকশিত ভারত রোজগার যোজনায় কর্মীদের ক্ষমতায়নের পথ আরো প্রশস্ত করে তুলবে, যুব সমাজ এবং শিল্পায়নের মধ্যে এক যোগসূত্র রচনা করবে। এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 70 লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
1: প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনা কে সহযোগ সে অব তক করিব 70 লাখ জব সৃজিত হুই হিব 20 লাখ যুবা আপনি পহলি নৌকরি কে 6 মহিনে পুরে ভি কর চুকে হ্যাঁ আর আজ ইনি মে সে করিব 10 লাখ যুবা সাথিও কো আপনি পহলি নৌকরি মে 6 মহিনা পুরা করনে পর ইস যোজনা কে তরক উসকে লাভার্থ কে নাতে ইনসেন্টিভ ভি মিল চুকা হ্যায়। 2000 করোড় রুপে সে অধিক কি রাশি সিধে উনকে ব্যাংক খাতোঁ মে পৌঁছি হ্যায়।
0: ব্যাংক, সম্পদ উদ্ধার সংস্থা এবং ঋণ গ্রহীতাদের মধ্যে বোঝাপড়ার বিষয়ে সুপ্রিম কোর্ট গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক্ষেত্রে বড় অঙ্কের ঋণ খেলাপি সংক্রান্ত বিষয়গুলি নিষ্পত্তির পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি ভি মোহনকে নিয়ে গঠিত একটি বেঞ্চ বলেছে, করদাতাদের কাছ থেকে সংগৃহীত সরকারি অর্থ ব্যাংকের মাধ্যমে ঋণ হিসেবে দেওয়া হলেও সেই বকেয়া অর্থ পুনরুদ্ধারের জন্য প্রায়ই কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না। আদালত সরকারি অর্থের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, এই অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা উচিত। সুপ্রিম কোর্ট এক রায়ে স্পষ্ট জানিয়েছে, ফুটপাত কেবলমাত্র পথচারীদের হাঁটার জন্য, এখানে গাড়ি চলাচলের অধিকার নেই। বিচারপতি পি এস নরসিংহা এবং বিচারপতি এ এস চন্দরকারের বেঞ্চ জানিয়েছে, নির্দিষ্ট ফুটপাতে হাঁটার ক্ষেত্রে একজন নাগরিকের মৌলিক অধিকারকে অগ্রাধিকার দিতে হবে, সেখানে গাড়ি চলাচলকে গুরুত্ব দেওয়া হবে না। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থ, কৌশলগত স্বায়ত্তশাসন ও বহুমুখী বিশ্ব ব্যবস্থার লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সব সম্পর্ককে সব থেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে আয়োজিত ইন্ডিয়া ইউএস ফোরাম 2026-এ ভাষণ দেওয়ার সময় ডক্টর জয়শঙ্কর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্বের গভীরতা ও বিস্তৃতির কথা উল্লেখ করেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সংস্কৃতি সচিব বিবেক আগরওয়াল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এফএটিএফ এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াকে ভারতের জন্য একটি বড় সাফল্য বলে অভিহিত করেছে বিদেশ মন্ত্রক। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রক জানিয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে আপোষহীন নীতি অনুসরণ করে তার পরিপ্রেক্ষিতে এই নেতৃত্বের ভূমিকা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী কাজে, অর্থায়নের নেটওয়ার্কের মোকাবিলা এবং অবৈধ আর্থিক ব্যবস্থা নির্মূলে নতুন দিল্লির নিরারস উদ্যোগকে আরো জোরদার করবে। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত নিম্ন চাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে আগামী 2-3 দিন পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5টি জেলায় আগামী 2 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের জেলা হাওড়া এবং হুগলিতে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কারণে মৎস্যজীবীদের আজ সমুদ্র যেতেও নিষেধ করা হয়েছে। ঝাড়খণ্ডের বিভিন্ন স্থানে পৃথক বজ্রপাতের ঘটনায় 8 জন প্রাণ হারিয়েছেন, আহত বেশ কয়েকজন। এর মধ্যে হাজারিবাগ জেলায় মৃত্যু হয়েছে 3 জনের, রামগড়, পালামৌ, লোহারডাঙ্গা, গোড্ডা এবং পশ্চিম সিংভূম জেলায় 1 জন করে প্রাণ হারিয়েছেন। আহতরা রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ঝাড়খণ্ড সরকার জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর।

ফুটবল বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রুপ ডির ম্যাচে অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে পরাজিত করে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। ওয়াশিংটনের সিয়াটল স্টেডিয়ামে প্রথমার্ধেই ক্যামেরন বাগেসের আত্মঘাতী গোল এবং অ্যালেক্স ফ্রিম্যানের হেড করা গোলে মার্কিন যুক্তরাষ্ট্র 2-0 ব্যবধানে এগিয়ে যায়। অপর ম্যাচে গ্রুপ বি খেলায় মরক্কো স্কটল্যান্ডকে 1-0 গোলে পরাজিত করেছে। ম্যাচের একেবারে প্রথম মিনিটেই ইসমাইল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। অন্যদিকে গ্রুপ সির ম্যাচে ব্রাজিল হাইতির বিরুদ্ধে খেলছে। শেষ পাওয়া খবরে ব্রাজিল 3-0 গোলে এগিয়ে রয়েছে। গ্রুপ ডির ম্যাচে তুরস্ক মুখোমুখি হবে প্যারাগুয়ের। খেলা শুরু হবে ভারতীয় সময়

সকাল 8:30 গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ডস খেলবে সুইডেনের বিরুদ্ধে। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী আজ ওড়িশার ঝারসুগুড়ার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের শিলান্যাস করবেন। বিদেশমন্ত্রী বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থের লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ককে সবথেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। খবর শেষ হল, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসের মূল

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যে আসছেন। তিনি বেশ কয়েকটি রেল ও অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি বলেছেন, 2047-এর মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে বিকশিত পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উত্তরবঙ্গে গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত স্বাভাবিক করার জন্য সব রকমের ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। রাজ্যজুড়ে আগামী দু তিন দিন বৃষ্টির পূর্বাভাস। দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে, তাই সাধারণ মানুষকে কোনোভাবেই আইন নিজের হাতে তুলে না নেবার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ 10 জন বিধায়কের অভিযোগের ভিত্তিতে দলের 3টি ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন আপাতত বন্ধ রেখেছে পুলিশ।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের তারকেশ্বর থেকে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা সুবিধা প্রাপকদের মধ্যে সরাসরি ব্যাংক হস্তান্তর ব্যবস্থার মাধ্যমে প্রদান করবেন। এই 23তম কিস্তিতে দেশের 9,44,00,000 কৃষক 18,880 কোটি টাকা তাদের ব্যাংক খাতায় সরাসরি লাভ করবেন। শ্রীভূমি জেলা কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলার সব গ্রাম পঞ্চায়েত কার্যালয়, কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং সবকটি উন্নয়ন খণ্ড আধিকারিকের কার্যালয়ে এই অনুষ্ঠানটি বড় পর্দায় দেখানো হবে। জেলা কৃষি বিভাগ থেকে স্থানীয় কৃষকদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গতকাল মেঘালয়ের রিভয় জেলায় উত্তর পূর্ব ভারতের বৃহত্তম অর্গানিক মশলা প্রক্রিয়াকরণ প্রকল্পের উদ্বোধন করেছেন। এই প্রকল্পের উদ্বোধনের ফলে রাজ্যটির 5,500 কৃষক লাভবান হবেন। গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার অধীনে সুবিধাপ্রাপকদের ভাতা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করে মন্ত্রী অতুল বরা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সমগ্র দেশে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এই প্রকল্পগুলোর মাধ্যমে 2047 সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার প্রয়াস করা হচ্ছে। এই প্রকল্পগুলি দেশের যুবশক্তিকে উৎপাদনক্ষম আত্মনির্ভরশীল করে তুলতে সহায়তা করবে বলে তিনি মন্তব্য করেন। শিক্ষামন্ত্রী ডঃ রনোজ পেগু 30 জনেরও কম ছাত্রছাত্রী থাকা সব বিদ্যালয় একত্রীকরণ করা হবে বলে প্রকাশিত সংবাদ ভুয়ো বলে জানিয়েছেন। ডঃ পেগু সাংবাদিকদের জানান, 30 জন থেকে কম ছাত্রছাত্রী থাকা সব বিদ্যালয় বন্ধ হবে বলে প্রকাশিত খবরটি ভিত্তিহীন। তিনি আরও জানান, বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের সংখ্যা সম্পর্কে সমীক্ষা চালানো হচ্ছে এবং এই সমীক্ষা থেকে বিদ্যালয়গুলির মূল তথ্য প্রকাশিত হবে। তিনি আরও বলেন, কম শিক্ষার্থী থাকলেও 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অন্য বিদ্যালয় না থাকলে ওই বিদ্যালয় কোনোভাবেই বন্ধ করা হবে না। শিক্ষামন্ত্রী জানান, 200 মিটারের মধ্যে 2 থেকে 3টি বিদ্যালয় থাকা অথবা একই প্রাঙ্গণে 2টি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা কম থাকলে ওই বিদ্যালয়গুলোকে একত্রীকরণ করা হবে। জাতীয় পরীক্ষণ সংস্থা এনটিএ আগামীকাল পুনরায় অনুষ্ঠেয় চিকিৎসা বিজ্ঞানের স্নাতক নিট ইউজি পাঠ্যক্রমে নাম ভর্তির প্রবেশ পরীক্ষায় ছাত্রছাত্রীদের জন্য একটি হোয়াটসঅ্যাপ যোগাযোগ ব্যবস্থার সূচনা করেছে। 7827980287 এই প্রমাণিত নম্বরের মাধ্যমে সব বিভাগীয় তথ্য হোয়াটসঅ্যাপে প্রেরণ করা হবে বলে এনটিএ স্পষ্ট করে দিয়েছে। সংস্থা যে কোনো বার্তা বিশ্বাস করার পূর্বে জাতীয় পরীক্ষণ সংস্থার নাম এবং নীল রঙের প্রমাণিত চিহ্ন পরীক্ষা করার জন্য ছাত্রছাত্রীদের পরামর্শ দিয়েছে। এনটিএ একই সঙ্গে আগামীকালের পুনঃপরীক্ষার জন্য ইতিমধ্যে প্রবেশপত্র ডাউনলোড করা পরীক্ষার্থীদের পুনরায় প্রবেশপত্র ডাউনলোড করার প্রয়োজন নেই বলে স্পষ্ট করে দিয়েছে। এখনও পর্যন্ত নতুন প্রবেশপত্র ডাউনলোড না করা পরীক্ষার্থীদের এসএমএস, ইমেইল অথবা হোয়াটসঅ্যাপ বার্তা প্রেরণ করা হয়েছে বলেও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। বেশ কিছু পরীক্ষার্থীদের জন্য তাদের পছন্দ অনুসারে নতুন পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করার পরিপ্রেক্ষিতে গত 23 মের পরীক্ষার জন্য দেওয়া প্রবেশপত্র আগামীকালের পুনঃপরীক্ষায় বৈধ বলে বিবেচনা করা হবে না বলেও এনটিএ উল্লেখ করেছে। আগামীকাল দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালনের জন্য রাজ্যের বিভিন্ন জেলা প্রশাসনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। বরাক উপত্যকায়ও এই দিবসের সঙ্গে

0: অঙ্গতি রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শ্রীভূমি জেলা প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এবং জাতীয় আয়ুষ মিশনের যৌথ উদ্যোগে আগামীকাল শ্রীভূমিতে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। এই উপলক্ষে শ্রীভূমি স্টিমারঘাট রোডের করিমগঞ্জ ইনল্যান্ড ওয়াটার ওয়েস্ট টার্মিনাল প্রাঙ্গণে জেলাস্তরের মূল কার্যসূচি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সরকারি আধিকারিক, স্বাস্থ্যকর্মী, যোগ প্রশিক্ষক, ছাত্রছাত্রী, স্বেচ্ছাসেবক এবং জেলার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ অংশগ্রহণ করবেন। সুস্থ সবল ও মানসিকভাবে শান্ত জীবন গঠন যোগব্যায়ামের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। আগামীকাল সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে। সকাল সাতটা থেকে প্রশিক্ষিত যোগ শিক্ষকদের তত্ত্বাবধানে যোগাভ্যাস অনুষ্ঠিত হবে। সকাল আটটায় যোগ প্রশিক্ষকদের সম্বর্ধনা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রণালয়ের অধীন মেরা যুবা ভারত মাই ভারত কাছাড় জেলার পরিচালনায় মণিয়ারখালের স্বেচ্ছাসেবী সংগঠন বাণীশক্তি ক্লাবের সহযোগিতায় আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হবে। সকাল সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত স্থানীয় মণিয়ারখাল চা বাগান মহাপ্রভু জগন্নাথ কমিউনিটি হলে যোগাসন অনুষ্ঠিত হবে। এবারের এই দিবসের মূল বিষয় হচ্ছে বার্ধক্যের জন্য যোগব্যায়াম। বিদ্যালয়ের ছাত্রছাত্রী, আত্মসহায়ক গোষ্ঠীর সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠন এবং জনসাধারণকে এই দিবসের কার্যসূচিতে অংশগ্রহণ করতে সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এদিকে হাইলাকান্দি গ্লোবাল সেন্ট্রাল পাবলিক স্কুলে উৎসাহ উদ্দীপনায় আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে গতকাল বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয়েছে এবং ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যোগাসন প্রদর্শন করে এবং তারা প্রতিদিন নিয়মিত যোগাভ্যাস করার শপথ বাক্য পাঠ করে এরপর আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্য বিষয়ক একটি বক্তৃতা প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল এট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী সংবাদ আজ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে।
1: আকাশবাণী শিলচর, এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম শিল্পী শ্যামল মিত্র।

কোথাও দিয়াজ পেলি ছাড়া আশার, কোথাও দিয়াজ পেলি ছাড়া আশার। মাঠের শেষে শ্যামল দেশে অনেক দাঁড়া দাঁড়া দাঁড়া আশার, কোথাও দিয়াজ পেলি মাঠের শেষে শ্যামল দেশে অনেক দাঁড়া দাঁড়া দাঁড়া আশার, কোথাও

কোথাও দিয়ার ফেরি ছাড়া আশা। জয় ধ্বজা ওই যে তোমার গগন জোড়ে, পূর্বতে কোন পশ্চিমেতে যায় রে ওড়ে। জয় ধ্বজা ওই যে তোমার গগন জোড়ে, পূর্বতে কোন

শালের পাতায় পাতায় হাওয়ার দোলায় দোলায় শালের বনকে মাথায় নাচের নেশা লাগলো। আকাশ হতে আকাশে কাঠ ছুটো ছুটি বনে বনে মেঘের ছায়ায় লুটো পুটি আকাশ হতে আকাশে কাঠ।

কোথা হতে আসবে তারা আষাঢ়, মাঠের শেষে শ্যামল দেশে অনেক দাঁড়া দাঁড়া দাঁড়া আষাঢ়, কোথা হতে

0: কোথা হতে আজ তেরে সারা আশা।
1: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর, একটি ঘোষণা। ডাক্তারের দরবারে অনুষ্ঠানের আগামী পর্বের রেকর্ডিং উপলক্ষে আগামী 21 জুন 2026 রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আকাশবাণী শিলচরের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচর মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপিকা ডাক্তার অলোকা বন্দ্যোপাধ্যায়। তিনি মেয়েদের বয়ঃসন্ধিকালে ঋতুকালীন সমস্যা বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাস্য থাকলে 21 জুন 2026 বেলা 10টা থেকে 11টা পর্যন্ত টেলিফোন করতে পারেন 03842-26277 এই নম্বরে। অনুষ্ঠানটি প্রচারিত হবে 24 জুন 2026 বুধবার রাত 9:30 আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। ঘোষণাটি শুনলেন। এবারে আজকের বাকি অনুষ্ঠানগুলোর সময়সূচি আপনাদের জানিয়ে দিচ্ছি। সকাল 8:40 নজরুল গীতি শুনবেন নবনীতা দত্তের পরিবেশনায়। হিন্দি ছবির গান শোনা যাবে সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00, রাত 7:15 ও 8:20। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতে অনুষ্ঠানে খেয়াল শুনবেন সুরেন্দ্র সিং এবং তেজপাল সিং এর কণ্ঠে। সকাল 9:30 এই অনুষ্ঠানে স্বপ্নময় বন্দ্যোপাধ্যায়ের শরৎবাদন শুনবেন। এছাড়া রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে কাজরি শুনবেন মিতালী বন্দ্যোপাধ্যায় ভৌমিক ও সুলগ্না হালদারের কণ্ঠে। বাংলা ছবির গান শুনতে পাবেন বেলা 10:00 এবং সন্ধ্যে 6:15। বেলা 11:00 গজল শুনবেন মুকেশের কণ্ঠে। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন দেবশ্রী রায়। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন শাশ্বতী ভট্টাচার্য ও গায়ত্রী ভট্টাচার্যের পরিবেশনায়। উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী শুনতে পাবেন বেলা 12:30। দুপুর 1:00 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী অভিজিৎ গুহ। দুপুর 1:15 আধুনিক গান শুনবেন ললিতা ধর চৌধুরীর কণ্ঠে। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন শুনতে পাবেন দুপুর 1:40। এতে ডাক্তার মনুজেন্দ্র শ্যামের সঙ্গে সাক্ষাৎকারের প্রথম পর্ব শুনবেন। দুপুর 2:45 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে জগদীশচন্দ্র দাসের দোতারাবাদন শুনবেন। দুপুর 3:55 শুনবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাধ্যমে পশ্চিমবঙ্গের তারকেশ্বর থেকে পিএম কিষাণ যোজনার 200তম কিস্তি প্রদানের সরাসরি সম্প্রচার। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, সন্ধ্যে 6:45 চাষাবাদের কথা, এতে যোগা ফর হেলদি এজিং এ উপলক্ষে এনআইটি শিলচরের যোগ প্রশিক্ষক সুস্মিতা দেবের সঙ্গে শুনবেন সাক্ষাৎকার। রাত 8:00 শ্যামা সঙ্গীত শুনবেন মেঘরাজ চক্রবর্তীর পরিবেশনায়। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শোনা যাবে রাত 9:15। রাত 10:00 শুনবেন কানাড়া সঙ্গীত শিক্ষার আসর, এর অব্যবহিত পরে শুনতে পাবেন দেশাত্মবোধক গান। আজকের বাকি অনুষ্ঠান এবং সেগুলোর সময়সূচি আপনাদের আবারও জানিয়ে দিলাম।

আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রভাতী সংবাদ এবং এরপর শুনবেন শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ।

পরপর দুখানি নজরুলগীতি শুনলেন নবনীতা দত্তের পরিবেশনায়। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এতে আজ প্রথম গানটি শুনবেন সরগম ছবি থেকে, গেয়েছেন মোহাম্মদ রফি ও লতা মঙ্গেশকর।

মিস্টার এক্স ইন বোম্বে ছবিতে কিশোর কুমারের গাওয়া এই গানখানির সঙ্গেই শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন মিয়া কি তোরির আগে খেয়াল শুনবেন সুরেন্দ্র সিং ও তেজপাল সিং এর কণ্ঠে।

মিয়াকি তরির আগে খেয়াল শুনলেন সুরেন্দ্র সিং ও তেজপাল সিং এর কণ্ঠে। আকাশবাণী শিলচর শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এবারে আহির ভৈরব রাগে স্বপ্নময় বন্দ্যোপাধ্যায়ের শরৎবাদন শুনবেন।

0: এতক্ষণ আহির ভৈরব রাগে স্বপ্নময় বন্দ্যোপাধ্যায়ের সেতার বাদন শরৎ বাদন শুনলেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এখানেই শেষ হল। আকাশবাড়ি শিলচর।
1: এই গল্পটা একজন নার্স আর তার ভেতরের সত্তার। এসে গেছে মাইনে? এবার নতুন ঝুমকো তো? না, আগে বাঁচাবো, আগে ঝুমকো নেব। শোনো, প্রতি মাসে কিছুটা সঞ্চয় করো, কিছুটা ইনভেস্ট করো, আর কিছুটা এমার্জেন্সির জন্য বাঁচিয়ে রাখো, তাহলে থাকবে টেনশন ফ্রি।
2: কিন্তু এই ঝুমকোটা
1: এবার যাবে না? দেবো ইনজেকশন।
3: আরবিআই এ কথা বলে,
4: আর্থিক বুদ্ধিজারি সেই সমৃদ্ধ নারী।
0: শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন হরিশচন্দ্র শৈব্যা ছবি থেকে, গেয়েছেন কিশোর কুমার।

0: বিলম্বিত না ছবি থেকে গানখানি শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: জয় হিন্দ। গত এক দশকে আপনি কি পরিবর্তন লক্ষ্য করেছেন? ভারত এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে, নকশালবাদ মোকাবিলায় দৃষ্টান্তমূলক অগ্রগতি অর্জন করেছে। একসময় প্রতিরক্ষা সরঞ্জামের জন্য বিদেশের উপর নির্ভরশীল ভারত আজ রেকর্ড পরিমাণ প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করছে। ভারত আজ আত্মবিশ্বাসী, দৃঢ় এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপে অগ্রসর হচ্ছে।
2: हमें गर्व है कि पिछले एक दशक में हमारी सेनाएं तेजी से आत्मनिर्भरता की ओर कदम बढ़ा रही है।
1: 12 বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণের।
0: বাংলা ছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন চিরদিনই তুমি যে আমার 2 ছবি থেকে, শিল্পী অরিজিৎ সিং।

0: ভালোবাসা ভালোবাসা ছবির গানখানি শুনলেন অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে।
1: আপনি জানেন রাশিয়ার জনসংখ্যা কত? প্রায় 14 কোটি। সংখ্যাটা অনেক বড়, তাই না? গত 12 বছরে ভারতে তার থেকে অনেক বেশি পরিবারে নলবাহিত পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। আজ 16 কোটির বেশি পরিবার প্রতিদিন বিশুদ্ধ নলবাহিত জল পাচ্ছে। এর ফলে কোটি কোটি মহিলা জল বহনের কষ্ট থেকে মুক্তি পেয়েছেন এবং গ্রামীণ জল ব্যবস্থাপনাও আরো শক্তিশালী হয়েছে।
2: জল জীবন মিশন কা ভিজন সিরফ লোগোঁ তক পানি পৌঁছানে কা হি নহি হ্যায়, ইয়ে ডিসেন্ট্রালাইজেশন কা বিকেন্দ্রীকরণ কা উসকা ভি এক বহুত বড়া মুভমেন্ট হ্যায়, ইয়ে ভিলেজ ড্রিভেন উইমেন ড্রিভেন মুভমেন্ট হ্যায়।
1: 12 বছর বিশ্বাস বিকাশ জনকল্যাণে।
0: বাংলা ছবির গান অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে, ছবির নাম আশ্রিতা।

0: প্রেম ছবিতে আলকা ইয়াগনিকের গাওয়া এই গান খানির সঙ্গেই শেষ হল বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন।
1: এই গল্পটা একজন নার্স আর তার ভেতরের সত্তা। এসে গেছে মাইনে? এবার নতুন ঝুমকো তো?
2: না, আগে বাঁচাবো,
1: আগে ঝুমকো নেব। শোনো, প্রতি মাসে কিছুটা সঞ্চয় করো, কিছুটা ইনভেস্ট করো, আর কিছুটা এমার্জেন্সির জন্যও বাঁচিয়ে রাখো, তাহলে থাকবে টেনশন ফ্রি।
3: কিন্তু এই ঝুমকোটা
1: এবার যাবে না, দেব ইনজেকশন।
4: আরবিআই এই কথা বলে,
5: আর্থিক বুদ্ধিজারী সেই সমৃদ্ধ নারী।
6: আকাশবাণী শিলচর, এখন শুরু হচ্ছে হিন্দি ছবির গান। প্রথম গানটি শুনবেন আ আব লড় চলে ছবি থেকে উদিত নারায়ণ ও অলকা ইয়াগনিকের কণ্ঠে।

0: আগে যখনই কেউ বিদেশ থেকে ফিরত, তারা সবাই সেই দেশের পরিকাঠামোর প্রশংসা করত। কিন্তু এখন অটল সেতু, সুদর্শন সেতু, চেনাব রেল ব্রিজ, বগিবিল ব্রিজ, অটল টানেল, পাম্বান সমুদ্র সেতু দেখুন, এরা প্রতিটি গন্তব্যকে কাছে এনেছে, প্রতিটি যাত্রাকে করেছে আনন্দময়।
1: 21वीं सदी का भारत आधुनिक इंफ्रास्ट्रक्चर के जिस नए युग में प्रवेश कर रहा है वो अभूतपूर्व है, अकल्पनीय है।
0: 12 বছর বিশ্বাস, বিকাশ আর জনকল্যাণ।
2: শুনছেন হিন্দি ছবির গান। এবারের গানটি শুনবেন থ্রি ইডিয়টস ছবি থেকে সোনু নিগমের কণ্ঠে।
3: দেঙ্গে তুঝে

कल रात चढ़ गई नींदिया और भोर तलक मैं जागी, ये कैसी मीठी अग्नि

0: জানেন কি, ভারত সরকার জার্মানির মোট লোকসংখ্যার সমান কিষাণ ক্রেডিট কার্ড বিতরণ করেছেন মোট 8 কোটি কৃষককে। সেই জন্যই আজ আমাদের কৃষকরা বলে, বীজ থেকে বাজার সর্বত্র দেশ তাদের সঙ্গে আছে।
1: আমারা ছোটা কিষাণ বাজার সে মহঙ্গে ব্যাজ পর ঋণ লেনে কে লিয়ে মজবুর থা। হমনে এসে করোড়ো ছোটে কিষাণোঁ কো ভি কিষাণ ক্রেডিট কার্ড কি সুবিধা সে জোড়া।
0: 12 বছর বিশ্বাস বিকাশ জনকল্যাণে।
2: এখন শুনবেন শঙ্কর মহাদেবনের কণ্ঠে বচনায়ে হাসিনো ছবির গান।

0: এতক্ষণ শুনলেন হিন্দি ছবির গান আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নাহি বদলি স্টাইল গয়া হ্যা বদল, জো কাহানিয়াঁ হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি বেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
3: জানেন কি, ভারত সরকার ছোট ব্যবসায়ীদের 40 লক্ষ কোটি টাকারও বেশি জামানত ছাড়া মুদ্রা ঋণ দিয়েছে। এটি কুয়েতের জিডিপি প্রায় 3 গুণ।
4: করোড়ো ছোটে উদ্যমিয়ো কো মুদ্রা যোজনা সে লোন মিলা, উনে আজ মহসুস হোতা হ্যায় কি ডেমোক্রেসি ক্যান ডেলিভার।
3: 12 বছর বিশ্বাস বিকাশ

0: জনকল্যাণের।
1: আকাশবাণী শিলচর, এখন শুনবেন গজল, শিল্পী মুকেশ।

0: এতক্ষণ শুনলেন গজল মুকেশের কণ্ঠে, আকাশবাণী শিলচর। আকাশবাণী শিলচর, আমার কথা অনুষ্ঠানে শুনবেন দেবশ্রী রায়ের নিজের কথা।
1: নমস্কার, আমার নাম দেবশ্রী রায় এবং আমি গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। একজন ছাত্র হিসেবে সমাজের অগ্রগতি সম্পর্কে চিন্তা করা এবং বোঝাপড়ার অগ্রগতিতে অবদান রাখা আমার কর্তব্য, এবং ছোটবেলা থেকেই আমি চেয়েছিলাম এই পৃথিবীটা এমন হবে যেখানে সবকিছুই আদর্শ এবং নিখুঁত হবে। এটি এমন একটি জায়গা হোক যেখানে আমাদের আশা আকাঙ্ক্ষা এবং কল্পনা উড়ে যায় এবং যেখানে কেউ আমাদের থামাতে পারে না। আমি চাই এই পৃথিবীতে সকল শিশুরা যেন নিজের উপর বিশ্বাস রেখে নিজেকে এগিয়ে নিয়ে গিয়ে নিজের স্বপ্নকে পূরণ করতে পারে, কারণ সকলেরই সাফল্যের সমান সুযোগ রয়েছে। ন্যায় বিচার এবং সাম্যের প্রচারের মাধ্যমে এই পৃথিবী হবে আশার আলো। এক আদর্শ ব্যক্তি হওয়ার জন্য আমি আমাদের দেশের সকল দরিদ্র মানুষের সেবা এবং সাহায্য করতে চাই। আমি

0: এই দেশ এবং এই সমাজকে জাগ্রত করতে চাই আর বলতে চাই যে সমাজের প্রতিটি সদস্য যেন তাদের জীবনে সমান সুযোগ পায়। তাদের সামাজিক পটভূমি বা অর্থনৈতিক অবস্থান যাই হোক না কেন, কারোর প্রতি কোনো বৈষম্য থাকবে না এবং প্রত্যেকের চরিত্র এবং যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় সকল সম্পদ সকলের জন্য সমানভাবে উপলব্ধ থাকবে। আমার এই স্বপ্নের পৃথিবীর ভিত্তি হবে শান্তি ও সমপ্রীতির উপর। এটি এমন একটি জায়গা যেখানে মানুষ ভয় ও সংঘাত ছাড়াই একসাথে বাস করবে। এখানে কোনো সহিংসতা ও শত্রুতা থাকবে না। এই আদর্শ বিশ্বে কেবল দেশগুলি একে অপরের সাথে সহযোগিতা করবে না, বরং প্রতিটি ব্যক্তি তাদের আত্মমর্যাদা দিয়ে সমাজে অবদান রাখবে। আর আমার স্বপ্নের জগতে সাম্য ও ন্যায় বিচার ভিত্তি মজবুত হবে। জীবনে সাফল্য হওয়ার জন্য নিজের উপরে বিশ্বাস রাখাটা খুবই দরকার এবং খুবই জরুরি। আর তাই স্বামী বিবেকানন্দ, যিনি আমার পথ প্রদর্শক, তিনি বলেছেন যে বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাস, নিজের উপর বিশ্বাস, ঈশ্বরের উপর বিশ্বাস উন্নতি লাভের এই একমাত্র উপায়।
1: এতক্ষণ শুনলেন দেবশ্রী রায়ের নিজের কথা। এবারে লোকগীতি শুনবেন শাশ্বতী ভট্টাচার্য ও গায়ত্রী ভট্টাচার্যের পরিবেশনায়। প্রথমে শাশ্বতী ভট্টাচার্যের পরিবেশনায় শুনবেন লোকগীতি।

এতক্ষণ শুনলেন লোকগীতি শাশ্বতী ভট্টাচার্য ও গায়ত্রী ভট্টাচার্যের পরিবেশনায়। আকাশবাণী শিলচর। এখন শুনবেন হিন্দি ছবির গান। প্রথম গানটি শুনবেন এতরাজ ছবি থেকে আদনান সামি ও সুনিধি চৌহানের কণ্ঠে।

শুনছেন হিন্দি ছবির গান। এখন গানটি শুনবেন প্রেম রতন ধন পায়ো ছবি থেকে পলক মুচল ও অন্যান্যদের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবারে শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী, এতে শুনবেন মিজো গান।

এতক্ষণ শুনলেন উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালীতে মেজো গান। আকাশবাণী শিলচর। একটি ঘোষণা, ডাক্তারের দরবারে অনুষ্ঠানের আগামী পর্বের রেকর্ডিং উপলক্ষে আগামী 21 জুন 2026 রবিবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত আকাশবাণী শিলচরের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচর মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপিকা ডাক্তার অলোকা বন্দ্যোপাধ্যায়। তিনি মেয়েদের বয়ঃসন্ধিকালের ঋতুকালীন সমস্যা বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে 21 জুন 2026 সকাল 10টা থেকে 11টা পর্যন্ত টেলিফোন করতে পারেন 03-842-26-277-9 নম্বরে। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে 24 জুন 2026 বুধবার রাত 9টা 30 মিনিটে আকাশবাণী শিলচর থেকে। ঘোষণাটি শুনলেন। আকাশবাণী শিলচর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অভিজিৎ গুহ।

এতক্ষণ শুনলেন অভিজিৎ গুহের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। একটি ঘোষণা, ডাক্তারের দরবারে অনুষ্ঠানের আগামী পর্বের রেকর্ডিং উপলক্ষে আগামী 21 জুন 2026 রবিবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত আকাশবাণী শিলচরের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচর মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপিকা ডাক্তার অলকা বন্দ্যোপাধ্যায়। তিনি মেয়েদের বয়ঃসন্ধিকালের ঋতুকালীন সমস্যা বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানে আপনার বা আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে 21 জুন 2026 সকাল 10টা থেকে 11টা পর্যন্ত টেলিফোন করতে পারেন 03-842-26-2779 নম্বরে। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে 24 জুন 2026 রবিবার বুধবার রাত 9:30 মিনিটে আকাশবাণী শিলচর থেকে। ঘোষণাটি শুনলেন। আকাশবাণী শিলচর, এবারে শুনবেন ললিতা ধর চৌধুরীর কণ্ঠে আধুনিক গান।

চৌধুরীর কণ্ঠে আধুনিক গান, আকাশবাণী শিলচর। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 1:29:50। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এরাজ্যে আসছেন। তিনি বেশ কয়েকটি রেল এবং অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য জুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন উপলক্ষে ওড়িশার ময়ূরভঞ্জে এক অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি সেখানে পৌঁছেছেন। ব্রিক্স গোষ্ঠী জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের এক বৈঠকে আগামী সোমবার থেকে নতুন দিল্লিতে শুরু হবে। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ড সুইডেনের এবং জার্মানি আইভরি কোস্টের মুখোমুখি হবে। ব্রাজিল হাইতিকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকাপে দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। আসছে বিস্তারিত সংবাদে। নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম আজ রাজ্যে আসছেন। দুদিনের সফরে হুগলি তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষি, রেল, মৎস্য, পশুপালন, প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ওড়িশা থেকে হেলিকপ্টারে বিকেলে তারকেশ্বরে পৌঁছবেন তিনি। তারকেশ্বরের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কলকাতায় লোকভবনে রাত্রিবাস করবেন। রেড রোডে আগামীকাল সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন শ্রী মোদী। এবছর দিনটি পালনের মূল ভাবনা ইয়োগা ফর হেলদি এবং যোগাভ্যাসের মাধ্যমে সুস্থভাবে বার্ধক্যের পথে এগিয়ে চলা। এরপর প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ভারতীয় নৌসেনার সদস্য নির্মিত তিনটি জাহাজ আইএনএস দুনাগেরি, আইএনএস সংশোধন এবং আইএনএস অগ্রয় দেশের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এদিকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে আজ অঙ্গবাক্ষে বন্দে যোগম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কলকাতায় দেশজ প্রযুক্তিতে নির্মিত তিনটি যুদ্ধজাহাজ আইএনএস দুনাগেরি, আইএনএস সংশোধন এবং আইএনএস অ্যাগ্রেকে ভারতীয় নৌসেনার কাজে সামিল করবেন। গার্ডরেমের শিল্প বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং নৌবাহিনী যুদ্ধজাহাজ নির্মাণ দপ্তর এগুলি তৈরি করেছে। সাবমেরিন বিরোধী যুদ্ধ এবং জলের নিচে সমীক্ষা চালানোর ক্ষেত্রে এই জাহাজগুলি বিশেষ কাজে আসবে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য জুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদির আয়োজন করা হয়েছে। ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত রাজ্য সরকার 20 জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। এই উপলক্ষে হুগলি তারকেশ্বরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে রাজ্যবাসীকে উষ্ম অভিনন্দন জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, এই দিনটি রাজ্যের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে আছে। পশ্চিমবঙ্গ অখণ্ড ভারতের অংশ হিসেবে এই দিন আত্মপ্রকাশ করে। উপরাষ্ট্রপতি শ্রী পি রাধাকৃষ্ণনও এই উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, পশ্চিমবঙ্গের ইতিহাসে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। এ প্রসঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির অনন্য ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, জাতি গঠনের কাজে পশ্চিমবঙ্গ এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি বলেছেন, বর্তমান দেশ বিকশিত ভারত হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে। ভারতের এই রূপান্তরে পশ্চিমবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলার মানুষের দক্ষতা, জ্ঞান, অভিজ্ঞতা, সৃজনশীলতা, নতুন কিছু করার উদ্যম এই পথে সহায়ক হয়ে উঠবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
1: Bengal's rich cultural heritage, timeless traditions, an enduring contribution to the making of modern Bharat, from literature, music, art and spirituality to education, science, social reform.

0: and nation building. Bengal has enriched every sphere of national life. As our nation marches forward towards national resolve of Viksit Bharat, Bengal must once again rise to its historic calling. The land that helped lead Bharat's awakening must now help lead Bharat's transformation.
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তাঁর 68তম জন্মদিন উপলক্ষে ওড়িশার পাহাড়পুর গ্রামে পৌঁছান। তাঁকে স্বাগত জানান ওড়িশার রাজ্যপাল হরিবাবু কম্ভাতি এবং মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাষ্ট্রপতির গ্রাম পাহাড়পুরে পৌঁছলে তাঁকে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী স্বাগত জানান। উভয় নেতা পবিত্র সাঁওতালি জাহেরা ও হো জাহেরা উপাসনাস্থলে প্রার্থনা করেন। পরে তাঁরা রায় রাংপুরে ওড়িশা সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠান থেকে 47,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হবে। এই উপলক্ষে এক জনসভায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। স্নাতক স্তরে ডাক্তারের প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি পরীক্ষা আবারও নেওয়া হবে। এর প্রস্তুতির অঙ্গ হিসেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আজ দেশজুড়ে একটি মক ড্রিল বা পরীক্ষামূলক মহড়া পরিচালনা করবে। সংস্থাটি জানিয়েছে তারা আগামীকালের জন্য প্রস্তুত। দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে প্রায় 23 লক্ষ পরীক্ষার্থীর জন্য এই পরীক্ষাটি আয়োজন করা হচ্ছে। সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষা নিশ্চিত করতে এনটিএ একটি বহুস্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে। এদিকে নিট ইউজি পরীক্ষার্থীদের সহায়তা রাজ্য ও জেলা স্তরে হেল্পলাইন নাম্বার চালু হয়েছে। রাজ্যস্তরের কল ফোন রুমের নাম্বার হল 0332214 3526 এবং 8697981070। এছাড়া 1070 টোল ফ্রি নম্বরে যোগাযোগ করা যাবে। যোগ দিবস উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং এর সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ বাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠান শেষে শুনবেন গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইএ নিউজ কলকাতাতে। ব্রিজ কোস্টে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের এক বৈঠক আগামী সোমবার থেকে নতুন দিল্লিতে শুরু হবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিনিধি দলের প্রধানরা বর্তমান বিশ্বের সামনে অচিরাচরিত নিরাপত্তা চ্যালেঞ্জ বিষয়ে মতবিনিময় করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে এছাড়াও জাতীয় পর্যায়ে নিরাপত্তা চ্যালেঞ্জ এবং নিরাপত্তার ক্ষেত্রে নতুন প্রযুক্তির ভূমিকা নিয়েও আলোচনা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে তাকে এক শক্তিশালী এবং কার্যকর নেতা হিসেবে অভিহিত করেছেন। বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে মার্কিন প্রেসিডেন্ট চীনা রাষ্ট্রপতির সঙ্গে শ্রী মোদীর উল্লেখ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নিউজ পোর্টালে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন শ্রী মোদী ভারতে স্থিতিশীলতা নিয়েছেন এবং 12 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে। ভারত মার্কিন সম্পর্ক প্রসঙ্গে ট্রাম্প বলেছেন দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে সমতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং উভয় দেশ বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটেই চলেছে। সুদান ফেরত কেরালামের কোট্টায়ামে এক মহিলার শরীরে ইবোলা সংক্রমণ বিষয়ে পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি রাখা হয়েছিল। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে তার রক্তের পরীক্ষায় কোনো সংক্রমণ ধরা পড়েনি। এরপরই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাড়িতে পৃথকভাবে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি সম্প্রতি দক্ষিণ সুদান থেকে ভারতে আসেন। বিদেশমন্ত্রী ডক্টর এইচ জয়শঙ্কর বলেছেন অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থ, কৌশলগত স্বায়ত্তশাসন ও বহুমুখী বিশ্বব্যবস্থা লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক সবথেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে আয়োজিত ইন্ডিয়া ইউএএস ফোরাম 2026 ভাষণ দেওয়ার সময় ডক্টর জয়শঙ্কর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্বের গভীরতা ও বিস্তৃতির কথা উল্লেখ করেন। দুটি দেশ পারস্পরিক বিভিন্ন সমস্যা ও জটিলতার মধ্য দিয়ে চলার সময় এই সম্পর্ক বজায় আছে। কেন্দ্রীয় সংস্কৃতি সচিব বিবেক আগরওয়াল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াকে ভারতের জন্য একটি বড় সাফল্য হিসেবে অভিহিত করেছেন বিদেশ মন্ত্রক। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রকের মুখপাত্র নরেন্দ্র জয়সওয়াল জানিয়েছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে আপোষহীন নীতি অনুসরণ করে তার পরিপ্রেক্ষিতে এই নেতৃত্বের ভূমিকা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী কাজে অর্থায়ন, নেটওয়ার্ক মোকাবেলা এবং অবৈধ আর্থিক ব্যবস্থা নির্মূল নতুন দিল্লির নিরলস উদ্যোগকে আরও জোরদার করবে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

0: শূন্য গোলে হারিয়ে দিয়েছে দলের হয়ে ম্যাথিউস কুনহা দুটি এবং ভিনিসিয়াস জুনিয়া একটি গোল করেন। অন্য ম্যাচে প্যারাগুয়ে তুরস্ককে 1-0 গোলে হারিয়ে দিয়েছে গতরাতে মরক্কো স্কটল্যান্ডকে 1-0 গোলে এবং মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। অন্য আরেকটি ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। ভারত ও আফগানিস্তানের মধ্যে ক্রিকেটের তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচটি আজ চেন্নাই এম এ চিদম্বরম স্টেডিয়ামে হবে। ভারত ইতিমধ্যে 2-0 এগিয়ে রয়েছে। আফগানিস্তান জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এরাজ্যে আসছেন। তিনি বেশ কয়েকটি রেল এবং অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যজুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন উপলক্ষে ওড়িশার ময়ূরভঞ্জে এক অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি সেখানে পৌঁছেছেন। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: এই গল্পটা একজন নার্স আর তার ভেতরের সত্তার। এসে গেছে মাইনে? এবার নতুন ঝুমকো তো?
2: না, আগে বাঁচাবো,
1: আগে ঝুমকো নেব।
2: শোনো, প্রতি মাসে কিছুটা সঞ্চয় করো, কিছুটা ইনভেস্ট করো, আর কিছুটা এমার্জেন্সির জন্য বাঁচিয়ে রাখো, তাহলে থাকবে টেনশন ফ্রি।
1: কিন্তু এই ঝুমকোটা
2: এবার যাবে না? দেব ইনজেকশন।
3: আরবিআই এ কথা বলে,
4: আর্থিক বুদ্ধিজারী সেই সমৃদ্ধ নারী।
5: আকাশবাণী শিলচর। এখন প্রচারিত হচ্ছে অনুষ্ঠান নানা রঙের দিন। এতে শুনবেন ডক্টর মনুজেন্দ্র শ্যামের সঙ্গে সাক্ষাৎকারের প্রথম পর্ব।
6: আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি নানা রঙের দিন অনুষ্ঠান।

তার জন্ম শিলচর শহরের এমন একটি বাড়িতে যে বাড়িটিকে তৎকালীন সময়ে বলা হতো এই শহরের সাহিত্য সংস্কৃতি এবং বিদ্যাচর্চার প্রাণকেন্দ্র। রবীন্দ্রিক আবহিরুদ্ধ এবং বৌদ্ধিক ঐতিহ্যে মণ্ডিত ওই বাড়িতে 1933 সালে তাঁর জন্ম। পাঠশালা যাননি, স্বভাবতই ছোটবেলার পড়াশোনা তার মায়ের কাছেই বাড়িতে হয়েছে। 1941 নার্সিং স্কুলে ভর্তি হন তৃতীয় শ্রেণীতে। কয়েক বছর এই স্কুলে পড়াশোনা করে চলে আসেন শিলচর গভর্নমেন্ট বয়েজ স্কুলে। ওই স্কুল থেকেই ম্যাট্রিক পাশ করেন তিনি। শহর শিলচরের বেড়ে ওঠা, 1941 রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু, ওই বছরই জননায়ক অরুণচন্দ্রের নেতৃত্বে এই অঞ্চলে ব্রিটিশের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক সহ বিভিন্ন ঘটনার তিনি একজন নীরব সাক্ষী। মূলত তার বাবার পৃষ্ঠপোষকতায় এবং আগ্রহে 30-এর দশকে এই শহরে সর্বপ্রথম রবীন্দ্র সাহিত্য ও সংস্কৃতি চর্চার একটি পরিমণ্ডল গড়ে উঠেছিল। সেখানে অনেক গুণীজনেরা আসতেন, তাদের সান্নিধ্য ও প্রভাব তার অন্যান্য ভাই বোনদের মতো তাকেও প্রবলভাবে রবীন্দ্র ভাবনায় ও মননে উজ্জীবিত করে তোলে। এই অঞ্চলের স্বনামধন্য আইনজীবী এবং বিশিষ্ট রবীন্দ্র অনুরাগী নগেন্দ্রচন্দ্র শ্যাম এবং এ অঞ্চলের নারী শিক্ষা প্রসারের অগ্রপথিক মালতী শ্যামের পুত্র প্রবীণ নাগরিক ডাক্তার মনুজেন্দ্র শ্যাম নানারঙ্গের দিন অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি।

0: আসুন সরাসরি তার কাছ থেকেই শুনি তার সুদীর্ঘ জীবনের নানা পর্বের কথা।
1: আমার জন্ম একটা রাবিন্দিক পরিবেশে হয়েছিল, পরিবেশের মধ্যে মানুষ হয়েছি এবং আমি ছোটবেলা থেকে দেখেছি বাড়িতে রবীন্দ্রনাথের সম্পর্কে আলোচনা, তারপর রবীন্দ্র চর্চা, রবীন্দ্রনাথের নাটক, গান, এইভাবে এই সমস্ত আমাদের বাড়িতে প্রায় হতো। তখনকার দিনে তো সেই বাইরে সেই স্টেজ বেঁধে মেয়েরা যেতে পারতেন না, অনেক বারণ ছিল, কথা হতো। সেই সময় আমি 30 বছরের কথা বলছি, তখন তারা বাড়িতেই করতেন সবাই। একটা মজার কথা হলো, তখন এত উৎসাহ ছিল আমাদের, তখন আমি ছোট, আমার দাদা দিদিরা করতেন, তারা ওই বাড়িতে স্টেজ বেঁধে মার শাড়ি, মাসিমার শাড়ি বা বিছনার চাদর ওগুলো দিয়ে স্টেজ করে ওরা নাটক করতেন, বিভিন্ন নাটক।
2: তখন আমি, আপনি কোন ক্লাসে পড়তেন?
1: তখন আমি স্কুলে ভর্তি হইনি, আমার পড়াশোনা কিন্তু বাড়িতে প্রথম। প্রথম যে পাঠশালার পড়াশোনা আমি করি আমরা যাইনি, আমরা কোনো ভাই বোনই পাঠশালায় পড়িনি, আমরা সমস্ত বাড়িতে মার কাছে পড়েছি, মায়ে পড়িয়েছেন আমাদের ছোটবেলায়। তারপর আমরা গিয়ে স্কুলে ভর্তি হয়েছি। সেই যে 30-এর দশক এই কথা বলছি, তখন সেই সময় শিলচরের একটা বর্ণনা দেওয়া প্রয়োজন। তখন শিলচরটা ছিল ছোট্ট শহর, মাত্র 15-20 হাজার লোকের বসবাস, এবং তখন শিলচরটা ছিল ছিমছাম পরিষ্কার শহর। এবং তখনকার আসামের মধ্যে ছিল 3টি শহর মিউনিসিপালিটি পরিষ্কার পরিচ্ছন্ন বলে খ্যাতি লাভ করেছিল, 3টি মিউনিসিপালিটি, শিলং, তেজপুর আর শিলচর। সেই শিলচরটা তখন মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যে লোকে বলতো যে একটা সুচ পড়লে উঠিয়ে নেওয়া যেতে পারে। সেই শিলচরটার মধ্যে আমি বড় হয়েছি, এবং রাস্তার দুপাশে ছিল কৃষ্ণচূড়া, রাধাচূড়ার গাছ, বড় বড় গাছ, এগুলো তো এখন আর নেই। সেই আগের শিলচর যেটা এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। এবং সেই শিলচরের উপরে একজন আমাদের শিলচরের একজন নাম করা সাহিত্যিক, তিনি একটা উপন্যাস লিখেছিলেন মৌসুমী ফুল, সেটা আমাদের শিলচর শহরের, তৎকালীন শিলচর শহরের একটা সুন্দর বর্ণনা রয়েছে।
2: এটা কার লেখা?
1: এটা হচ্ছে রামেন্দ্র দেশমুখ, কবি রামেন্দ্র দেশমুখ। তিনি শিলচরের মানুষ, তার জীবন কেটেছে বাইরে এবং তার কলকাতায় তার মৃত্যু হয়েছে আর কি। তখনকার দিন কবি বলে খুব প্রখ্যাত।
2: মানে এই মৌসুমী ফুলটা শিলচরের প্রেক্ষাপট,
1: শিলচরের প্রেক্ষাপট,
2: সেই মানে 30-এর দশক না আরো আগের,
1: এটা এটা হচ্ছে 30-এর থেকে 40-এর দশকের মধ্যে ঘটনাটা তিনি লিখেছেন আর কি।
2: এটা কি প্রকাশিত হয়েছিল?
1: হ্যাঁ, প্রকাশিত বইটা আমার কাছেও ছিল, আমাদের বাড়িতে ছিল। আমার পিতৃদেবকে তিনি উপহার দিয়েছিলেন, তিনি আমার পিতৃদেবের খুব স্নেহের পাত্র ছিলেন, দিয়েছিলেন আমার বাড়িতে বইটা। তো আমার যে তারপরে আমি বাড়িতে দেখেছি 30-এর দশকে অনেক কুনিগণরা আসতেন।
2: আচ্ছা, আপনারা এখন যেখানে আছেন উকিলপুরটি, সেই বাড়িটাই মানে সেই বাড়িটাই আপনাদের মূল বাড়ি, বাড়ি এখানের?
1: হ্যাঁ, সেটাই বলি, আমার জন্ম সেই বাড়িতে হয়েছে,
2: সেই বাড়িতে,
1: সেই বাড়িতে হয়েছে আমার জন্ম, আমার সমস্ত ভাই বোনের জন্মই সেই বাড়িতে হয়েছে। তো তখন আমি দেখতাম শিলচর যে বিদগ্ধজন যারা তখন বাড়িতে আসতেন, বেশিরভাগ যারা রবীন্দ্র অনুরাগী, তারা আসে এখানে ওই রবীন্দ্রনাথ সঙ্গে আলোচনা করতেন। এবং তখন তখনকার মধ্যে যারা যারা তখন রবীন্দ্র আলোচনা আসতেন, তারা ছিলেন তো যেমন নীরবরণ গোস্বামী, পরে চলে গেছিলেন করিমগঞ্জে, তারপর কামিল কুমার অধিকারী, তারপর সুধীরচন্দ্র ভট্টাচার্য, তারপরে ভবেন্দ্রচন্দ্র শাম, পুলিন ভিয়ারি ভট্টাচার্য, এরা সমস্ত খুব রবীন্দ্র অনুরাগে ছিলেন। এবং তারা ডক্টর রাধারঞ্জন চৌধুরী, এবং তো ওরা তখনকার দিনে একটা রবীন্দ্র আলোচনার একটা সংস্থা স্থাপিত করেছিলেন আমার পিতৃদেব, নাম ছিল বাণী পরিষদ। সেই বাণী পরিষদের আলোচনা সভা প্রত্যেক শনিবার দিন হতো, প্রথম দিকে এটা আমাদের বাড়িতেই হতো, তারপরে এটা নর্মাল স্কুলে হতো। সেই বাণী পরিষদ প্রতি বছর কিন্তু রবীন্দ্র জন্ম উৎসব ওরা করতো।
2: তো আপনার মা, আপনার মা বলেন আপনার পড়াশোনায় মানে ইয়ে করতেন, তো মা কি সেসব আলোচনায় অংশ নিতেন?
1: হ্যাঁ, আসতেন, মা আসতেন, এবং আমার তখনকার যিনি যারা মাসি যারা তখনকার দিন স্কুলে পড়তেন তো বা কলেজে পড়তেন, তখন তারা আর মধ্যে মধ্যে আসতেন আর কি। তো মাতৃদেবী খুব বেশি মা আসতেন, মধ্যে মধ্যে আসতেন আর কি। আর একটা কথা বলা দরকার, একটা এই সময় একটা ঘটনা একটা বলা দরকার। সেই ঘটনাটা হচ্ছে কি, আমার এক মাসি তখন কলকাতায় বেতন কলেজে পড়তেন, আইয়ে পড়তেন। সেই বেতন কলেজের থেকে মধ্যে মধ্যে তিনি আসতেন শিলচরে ছুটিতে, তাদের একটা পাঠ্যপুস্তকে একটা কবিতা ছিল, গান ছিল, কবিতা ঠিক নয়, গীতাঞ্জলির একটা গান ছিল ওদের ইয়েতে পাঠ্যপুস্তকে। ওটা হচ্ছে

0: যে রবীন্দ্রনাথের গানটি ছিল প্রভু গৃহ হতে আসলে যেদিন বীরের দল, সেদিন কোথায় ছিল যে লুকানো বিপুল বল। এই কথা তিনি বাণীপ্রসাদ মিটিং হচ্ছে আমাদের বাড়িতে, তখন উনি আসলেন, বললেন সবাইকে যে ওই এই অর্থটাকে আমাকে একটু বুঝিয়ে বলুন। এরা ওটা নিয়ে তর্ক আরম্ভ হয়ে গেল এই পাঁচ ছজনের মধ্যে, এক পাঁচজনে পাঁচ রকম মত দিলেন। তখন স্থির হলো না, এটা রবীন্দ্রনাথের কাছে চিঠি লিখে জানতে হবে। তখনই আমার মাসি, তার নাম ছিল অমিয়া, তাকে বললো তুমি রবীন্দ্রনাথকে চিঠি লিখো। রবীন্দ্রনাথ চিঠি লিখে উত্তর দিলেন এবং সে উত্তর দিয়ে তার ইন্টারপ্রিটেশনটাও দিলেন। তখন দেখা গেল তার ইন্টারপ্রিটেশনটা অনেকটা ডক্টর রাধারঞ্জন চৌধুরী যে কথা বলেছেন তার আশেপাশে রয়েছে কি। তো এই ধরনের ঘটনা ঘটেছে শিলচরে আমি আমাদের সেই মানে ওই সেই সময়কার। তখন একটা মানে রবীন্দ্র চর্চার একটা পরিমণ্ডল ছিল। চর্চা বলতে শুধু গান আবৃত্তি নাটক তো নয়, চর্চা বলতে আমি বোঝাই যে তার যে রবীন্দ্র সাহিত্যের বিশ্লেষণ, তার রবীন্দ্র সাহিত্যের অনুধান, এটি হচ্ছে রবীন্দ্র চর্চা।
1: এখানকার কবি সাহিত্যিকরা শহরের আর কারা কারা যেতেন আপনাদের বাড়িতে সেই রবীন্দ্র চর্চায়?
0: সুধীর সেন যেতেন, বিজয় ভট্টাচার্য, যিনি পরে শিলংয়ের সাহিত্য পরিষদের সম্পাদক হয়েছিলেন, তারপর মধ্যমধ্যে ছিল সিলেট থেকে আসতেন অশোক বিজয় রাহা, তারপরে আসতেন যারা তখন ছিল তো ব্রিটিশ টাইম, তো তখন ওই যে বাইরে থেকে অনেক গভর্নমেন্ট অফিসাররা আসতেন শিলচরে কাজের মাধ্যমে, যেমন এইটা আসতেন পোস্ট অফিসের কাজ নিয়ে আসতেন, তারপরে কোর্টে জাজ হয়ে আসতেন, ম্যাজিস্ট্রেট হয়ে আসতেন। এরা কিন্তু অনেকেই খুব রবীন্দ্রনাথ ছিলেন তখনকার দিনের, এরা এখানে আসতেন। ভেন্যুটা ওই নর্মাল স্কুলে নিয়ে যাওয়া হলো এবং সেখানে প্রতি শনিবার দিন হতো আর কি, বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা হতো। তো ওই একটা আমি এটার থেকে প্রথম মানে আমার রবীন্দ্র ভাবনা, রবীন্দ্রনাথের যে রবীন্দ্র সাহিত্যের প্রতি অনুরাগ, ওখান থেকে আমার এটা প্রথম মানে উৎস আর কি।
1: তো আপনি এমনি স্কুলে কোন স্কুলে পড়েছেন? পাঠশালাতে পড়েননি?
0: আমার সব মা পড়েছেন।
1: তো স্কুলে প্রথম কোথায় ভর্তি হয়েছেন?
0: প্রথম স্কুলে আমি ভর্তি হয়েছিলাম ওই যে শিলচর নার্সিং স্কুলে। নার্সিং স্কুলে ভর্তি হওয়ার পর
1: কোন সালে?
0: সেটা 1941-42 মানে 41 ভর্তি হয়েছিলাম। সেখানে আমরা ভর্তি হলাম, যখন সেখানে একটা কথা বলে রাখি আমি, এটা তখন দরকার জানাটা, সেটা হচ্ছে যে তখন যুদ্ধটা আরম্ভ হয়নি। আর আমি যে বছর স্কুলে ভর্তি হলাম সেই বছরই রবীন্দ্রনাথের তিরোধান, 41 মৃত্যু হয় রবীন্দ্রনাথের।
2: তাদের সারা বাড়ি জুড়ে ছিল রবীন্দ্র সাহিত্যের বিপুল ভাণ্ডার, আর নানা অনুষঙ্গে ছড়িয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাই 22শে শ্রাবণ সেই মৃত্যু দিনটির বিষাদ স্মৃতি আজকেও তার স্মৃতিপটে ভেসে ওঠে।
0: রবীন্দ্রনাথের মৃত্যু হলো, আমাদের স্কুল ছুটি হয়ে গেল, তখন তো আমি তখন কত আর বয়স তখন খুবই কম। তখন আমি আসলাম বাড়িতে, তখন সমস্ত দেখলাম শিলচর দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, অফিস প্রায় মানে ছুটির মতোই। বাড়িতে এসে দেখি আমার পিতৃদেব ওই বাইরে একটা পোর্টিকো ছিল, এখনও আছে অবশ্যই, সেখানে একটা ইজি চেয়ার ছিল, সেখানে তিনি বসতেন। সেখানে দেখলাম তিনি চোখ বুঝে বসে আছেন ও কোর্ট থেকে এসে, আর পাশে বসে আছেন বিজয় ভট্টাচার্য, যার কথা বললাম নিজের মাথা নুয়ে দু হাতের মধ্যে মাথা কে ভোট দিয়ে তিনি বসে আছেন।
1: মানে সেটা 1941-এর 22শে শ্রাবণ।
0: 22শে শ্রাবণ

0: তখন সমস্ত এই ওই যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে ইয়েটা, ওই যে শ্মশান যাত্রার রবীন্দ্রনাথের যে শেষ যাত্রার যে কমেন্টারি তিনি করছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বাংলায় করছিলেন, সেটা তখন তো খুব ইয়ে ছিল না, বারে বারে রেডিও টুডিও খুব কম ছিল তখনকার দিনে। তখন রেডিও শুনতে শুনতে যেতে শুনছিল দুটো জায়গায়, একটা ছিল দাশগুপ্ত ব্রাদার্স পুকুর পুরাবর্তীর, এখানে রেডিওর ওরা একটা ব্যবসা করতেন, এখন করেন বোধ হয়, আর জিভিএস, এখানে প্রচুর মানুষকে ভিড় করতো এবং সেদিনকে ভিড় করেছিল।
1: শিলচরে এই দুটো জায়গায় মানে রেডিও ছিল তখন,
0: ছিল তখন, এছাড়া আর ছিল মানে গভর্নমেন্ট অফিসগুলোতে ছিল, আর প্রাইভেট বাড়িতে খুব কম ছিল, ভেরি রেয়ার, খুব কম ছিল, দু একটা বাড়িতে ছিল আর কি। তারপর হলো কি, তখন সেই 41 এর পরেই, 41-তে যে রবীন্দ্রনাথের যে পরদিন যা ইয়ে হলো সমস্ত শোকসভা হলো সেই জোরে বিরাট করে, এটা অন্য ব্যাপার। তারপরে এই 41 এর পরেই রবীন্দ্রনাথের দেহত্যাগের পরেই বিশ্বযুদ্ধের আওতায় চলে আসলো আমাদের শিলচর।
2: আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই শহরে বসেই তিনি সেই বিধ্বস্ত খণ্ডচিত্রের সামান্য হলেও কিছুটা দেখেছেন।
0: দ্বিতীয় বিশ্বযুদ্ধটা সময় ছিল কি, যে ওই যে আমাদের যে ইয়েটা শিলচরটা ছিল 157 নম্বর সাব এরিয়ার হেডকোয়ার্টার, যুদ্ধের এক কতগুলো এরিয়া করেছিল, সেই এরিয়ার মধ্যে একটা সাব এরিয়া ছিল, এই সাব এরিয়ার 157 নম্বর সাব এরিয়ার হেডকোয়ার্টার ছিল শিলচর। তখন শিলচরে প্রচুর আর্মি ভর্তি, একদম নেগ্রো সোলজার্স, আমেরিকান সোলজার্স, তারপরে আমরা ইন্ডিয়ান সোলজার, সমস্ত ভর্তি শিলচর শহর, সমস্ত স্কুল কলেজ দখল হয়ে গেল, সমস্ত খালি জায়গা, আর্মির ক্যাম্প হলো, মানে একটু জায়গাও খালি নাই, মানে নর্মাল লাইফটা শিলচরে প্রায় স্তব্ধ হয়ে গেল। আমি গেলাম একদিন স্কুলে, গিয়ে দেখি সব মাস্টার মাস্টার গাছ তোলা দাঁড়িয়ে আছেন, ব্যাপার কি, স্কুল তো কালকে রাত্রে করে নিয়ে গেছে আর্মি ইমার্জেন্সিতে, আজকে স্কুল হবে না, তবে কালকে থেকে এখানে আসবে, এই গাছতলায় আসবে, আমরা খবর দেবো কোথায় স্কুলটা হবে, আমরা যাচ্ছি কোথায় স্কুল খোলা যায় সেই একটা বাড়ির খবরে। তারপর দিন তখন স্কুলগুলো প্রাইভেট বাড়িগুলো ভাড়া করে স্কুলটা হতো দু তিন শিফটে। আচ্ছা,
1: স্কুলটা কি এরকমই ছিল?
0: গান্ধীজির সেটাও চলছে। তো কোচ ইন্ডিয়া, আমি একটা কথা বলে রাখি, যে কোচ ইন্ডিয়া মুভমেন্টের যে প্রভাবটা শিলচরে কিন্তু বেশি পড়েনি। আমরা কোনজন ছেলে ছাত্র বেরিয়েছিলাম স্কুল থেকে, এবং তখন ওই যে ওই স্কুল থেকে, ওই যে ভাড়াবাড়ির স্কুল থেকে বেরিয়েছিলাম, কিন্তু আর কোনো স্কুল থেকে কেউ বেরোয়নি এবং এখানে কোনো মুভমেন্টও হয়নি। সোজা কথা এই, আর 1941-এ যেটা হয়েছিল অরুণ কুমার চন্দ, সেটা একটা সত্যাগ্রহ হয়েছিল, এটা 41-এ আর অন্য সত্যাগ্রহ, এটার 42-র সঙ্গে এটা কোনো সম্বন্ধ নেই।
1: অরুণ কুমার চন্দ সত্যাগ্রহটা কি ছিল, এটা কি মানে,
0: এটা 1941-এ যে সত্যাগ্রহ করেছিল অরুণ কুমার চন্দ, এটা গান্ধীজির ডাকে একটা সত্যাগ্রহ তারা করেছিলেন সমস্ত আসাম ভারতবর্ষের মধ্যে, ওই শিলচর থেকে সত্যাগ্রহ করেছিলেন আমাদের অরুণ কুমার চন্দ, ওই
1: মানে ব্রিটিশের শোষণ নীতির
0: বিরুদ্ধে, ব্রিটিশের স্বাধীনতা আন্দোলনের একটা অঙ্গ হিসাবে 41-এ। তখন সেই 41-এ যুদ্ধের আওতায় কিন্তু এদিকটা আসেনি, আমরা 42-তে আসছিল, এবং সেই 42-তে যখন আসলো যুদ্ধের ব্যাপারটা, তখন যে ওই যে ব্ল্যাক মার্কেট কন্ট্রোল, রেশন, ট্রেঞ্চ, এইগুলো আমরা প্রথম শুনলাম শব্দগুলো, এর আগে আমরা জানতাম না, ব্ল্যাক আউট। এবং তখন একটা ইয়ারপি একটা ডিপার্টমেন্ট ছিল, ইয়ার ডেট অ্যাপ্লিকেশনের আর কি, ইয়ারপি, এই ডিপার্টমেন্টটা ওই কীভাবে বোমাবর্ষণ হলে আত্মরক্ষা করা যায় সেগুলো তারা লোককে বলে দিত আর কি। এই জন্য তো ওরা ডিপার্টমেন্ট থেকে বলে দিয়েছিল বাড়ি বাড়ি ট্রেঞ্চ কাটতে হবে, যখন যখন শত্রু বিমানরা আসবে আমরা সাইরেন বাজাবো, সাইরেন

0: বাজারের সঙ্গে সঙ্গে আপনারা কি ট্রেঞ্চে ঢুকবেন, ওরা ট্রেঞ্চ ছিল আর কি। ট্রেঞ্চ মানে মাটির মধ্যে একটা নালা কেটে, নালা বা শেপ ছিল, কিছুটা ডাব্লিউ, কিছুটা এম, কিছুটা এল শেপ, এই শেপে কাটতে হবে এবং ওরা আস্তে ইন্সপেকশন করে যেত ঠিক মতো কাটা হয়েছে।
1: যেটা আমরা দেখেছি কিছুটা ছোটবেলা দেখেছিলাম 1971-এর যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়, সেটা অনেকটা এখানে হয়েছিল, কিছুটা ছবি মনে আছে।
0: এটা এক্সটেন্সিভ ছিল, এটা রাস্তার পাশাপাশি গভর্নমেন্ট করেছিল, রাস্তার পাশেও ট্রেঞ্চ থাকবে আর কি। এবং ওই সাইরেনটা আবার দুরকম সিস্টেম ছিল, একটা ছিল যে যখন ডেঞ্জারের জন্য একরকম সাইরেন বাজানো হবে, আর যখন শত্রু বিমানগুলো চলে যাবে যখন তখন আর একরকম।
1: তখন মূলত শত্রু বিমান বলতে মানে আমাদের পাশাপাশি যেটা ছিল জাপান,
0: জাপান জাপানি বিমান,
1: জাপান জাপান এবং দার্বিতে জাপানি বোমা পড়েছে। হ্যাঁ, সেটা সেটা কবে জাপান দার্বিতে যেটা পড়েছে?
0: সেটা হচ্ছে 1943-তে,
1: 1943-তে
0: 1943-তে তখন আমরা স্কুলে পড়ছি আমরা, তখন সামার ভ্যাকেশন, তুই আমি আমরা বাড়িতে, আমি তখন ছোটো, আমার দুই ভাই খেলছি উপরে বসে, আমাদের উপরে একটা পোর্টিকো ছিল আমার দোতলার বাড়ির, তখন কিছু ইয়ে ছিল, ওই মেঘাচ্ছন্ন আকাশ ছিল, মানে আজকে যেমন দেখছেন যেরকম এখানে একটা মেঘাচ্ছন্ন আকাশ, সেরকম বৃষ্টি পড়ছিল না। তখন একটা আমরা শব্দ শুনলাম, একটা গুঙ্গুর শব্দ, আমরা আমাদের ব্যাঙের গর্জন হবে। তারপর সন্ধ্যার পরে আমরা শুনলাম যে শিলচরের কেনার দার্বি বাগানটার মধ্যে জাপানিরা বোমা বর্ষণ করেছে, এবং জাপানিরা যেটা জাপান রেডিও থেকে যেটা বলা হয়েছিল, তারা বলা হয়েছে যে আমরা শিলচরে বোম করে আসছি, মানে বোমটা শিলচরের দিন আসছিল, ছিল বরাদ্দ আর কি, কিন্তু ওটা পড়ে গেছে দার্বি বাগানে। মানুষের খুব একটা মারা যায়নি, একজন একটু সিরিয়াসলি ইঞ্জুরি হয়েছিল, দু একজন মারা গিয়েছিল, আর ওই যে কিছুটা ওই যে মানে গরু ছাগল এগুলো চড়ে বেড়াচ্ছিল, এগুলো ইয়ে হচ্ছে মারা গেছে, কিন্তু কতজন মারা গেছিল বা মারা হতাহত হয়েছিল এটা কিন্তু আজও কেউ জানে না। কারণ সেই সময় ব্রিটিশ গভর্নমেন্ট তড়িৎগতিতে সেটা শিলচর মিউনিসিপালিটিকে বলে এখানে স্পেশালি ভেহিকেল দিয়ে সমস্ত ঘন্টা তিনেকের মধ্যে সব পরিষ্কার করেছিল, একটা মস্ত বড় তারা কাজ করে তখন নিয়েছিল।
1: আচ্ছা, এছাড়া এই দার্বি মহাবর্ষণ ছাড়া দ্বিতীয় মহাযুদ্ধে আমাদের অঞ্চলে আর কোনো ধরনের ইয়ে প্রভাব পড়েছিল বা কোনো ধরনের ঘটনা কি ঘটেছিল, আপনার কি মনে আছে সেরকম?
0: হ্যাঁ, এই ইয়েতে তো প্রায় অনেকবার বোমিং হয়েছে, কুমিগ্রাম এয়ারপোর্টে অনেকবার বোমিং হয়েছে, মানুষও লোকও মারা গেছে, লেবার কাস্টে মারা গেছে, এখানে অনেক লোকই মারা গেছে এখানে কুমিগ্রামে। আর একটা ঘটনা আমার মনে আছে, সেটা এই যুদ্ধের এই ঘটনায় বলি, সেটা হচ্ছে যে এটা 43 ঘটনা হচ্ছে যে একটা প্লেন ভেঙে পড়েছিল ওই এখন যে আমাদের টেলিগ্রাফ অফিস সেটার সামনে, বা এটার মধ্যে সবারই ছিল দুজন, একজন পাইলট আর একজন সঙ্গের মধ্যে ছিলেন আর্মি প্লেন। তখন তো সবাই ছুটে গেলে এখানে আধা ঘন্টার মধ্যে সমস্ত আর্মি এটাকে ঘিরে রেখে দিল, তারপর এখান থেকে উদ্ধার করলো, দুজন বেঁচে ছিল, আমি গিয়ে দিকে দেখে আসছি সেই ভিড়ের মধ্যে। এবং তখন ওই যে আমাদের যে ইয়েটা টেলিগ্রাফ অফিস, এটা ছিল আজকের যে টেলিগ্রাফ অফিস, এটা এরকম স্ট্রাকচারটা ছিল না, সেটা ছিল ওই ওই যে কোর্টের যে এখন যে স্ট্রাকচারটা যেটা, সেটা এমন ছিল, একটা দালান বাড়ি ছিল লম্বা, তো সেটা একটু খুব ক্ষতি হয়নি কিন্তু একটু মানে উইক হয়ে গেছিলো, যার পরে যুদ্ধের পরে এটা ভেঙে ফেলা হয়েছিল। ভেঙে ফেলে
1: জাপানি বিমান ছিল
0: না, এটা ছিল আমাদের ইন্ডিয়ান আর্মির বিমান, এটা জাপানি বিমান ছিল না, ওরা এটা উপরে দিয়ে যাচ্ছিল, তখন উপরে উপরে ইয়ে ছিল আমার মনে আছে, এখন নাই, ওই যে ওই শিলচর থেকে ওদিকে একটা ওই যে চা বাগানে ইলেকট্রিক নেবার জন্য তার ছিল, টেলিফোন নেবার জন্য তার ছিল, এটা এখন ছিল, এখন আসি যাই, এখন নেই আর কি। ওটার মধ্যে ওটা ওদিকে যাওয়ার সময় ওটার মধ্যে বাড়ি খেয়ে ওটা পড়ে গেছিলো সামনে এসে ওই আর কি। তো তখন ওই গভর্নমেন্ট স্কুলটা তখন ছিল আর্মির হসপিটাল, ওই স্কুলটা এটা আর্মির হসপিটাল নিয়েছিল, এখানে ওরা নিয়ে গেল যারা ইনজুরি হয়েছিল, এটা একটা ঘটনা। আর একটা ঘটনা বলা দরকার, গ্রেট বেঙ্গল ফেমিন মানে 43 যেটা 50-এর মন্বন্তর আমরা বলি, সেই মন্বন্তরটার কিছুটা আভাস আমরা পেয়েছিলাম, সেটা হচ্ছে কি, সেই বেঙ্গল ফেমিনটাতে বেশিরভাগই এফেক্টেড হয়েছিল ওয়েস্ট বাংলা।
1: তখন যে বললেন পঞ্চাশের মন্বন্তর বা ইয়ে আপনি বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের পরটাতে আপনি নর্সিং স্কুলে পড়তেন, তখন
0: হ্যাঁ পড়তাম,
1: তখন নর্সিং স্কুলে পড়তেন, এই পঞ্চাশের মন্বন্তর যখন তখন কোথায় পড়তেন আপনি?

0: তখন আমি ফর্টিতে এই স্কুলে পড়তাম, কিন্তু এরপরে ফর্টিতে আমি চলে আসি ওই গভর্নমেন্ট স্কুলে,
1: শিলচর সরকারি
0: ফর্টিপুরে চলে আসি, আমি
1: ফর্টিপুরে এখানে এসে
0: ভর্তি হন আর কি ফাইভে। তো ওই 43 যখন পঞ্চাশ বাংলার যেটা হলো, তখন তো অনেক লোক এদিকে চলে আসলো, এই দুর্ভিক্ষ তাড়িত হয়ে খুব কম লোকে আসছিল, তো যারা আসছিল তারা কিন্তু এখানে এসে বেঁচে গেছে। ভাই যা বললাম ছবি একটা ওই কলকাতার যেমন তখন যেমন ফ্যান দাও বলতো, আমরা দেখেছি ছবি টবি, কিন্তু এইদিকে এই অবস্থা হয়নি। এগুলো এখানে এসে বিভিন্ন কাজে ওরা যুক্ত হয়ে পড়েছিল যারা এসেছিল।
2: 1938 সালে তার মা মালতী শ্যামের প্রচেষ্টায় গড়ে ওঠে নারী কল্যাণ সমিতি। এই সমিতির উদ্যোগেই সর্বপ্রথম এই অঞ্চলের নারীদের শরীর চর্চা, খেলাধুলো, নাট্যচর্চার সূচনা হয়।
0: মার একটা নারী কল্যাণ সমিতি ছিল, মার প্রতিষ্ঠা করেছিল 1938-এ, সেই সমিতিটা মেয়েদের নিয়ে কাজ করতো।
1: আপনার মার নাম শুনতো মালতী শ্যাম,
0: মালতী শ্যাম মেয়েদের মুক্ত মঞ্চে নাটকের ব্যবস্থা করেছিলেন। একজন মেয়েরা তো গ্রামে গেছিল না, গিয়ে বাইরে স্টেজে, সেই সময় তিনি সেটা করেছিলেন, একজন নাটক 1938-এ এই আরডি হলে। এরপর পর আর দুটো নাটক তিনি করেছিলেন মেয়েদের দিয়ে, হিমপর্ণা, বনস্পতি অভিশাপ, এগুলো আমার মনে আছে এগুলো এখন। তো এই ইনি, তারপরে মেয়েদের খেলাধুলা যেটা মেয়েদের শরীরচর্চা, এই প্রতি বছর ওই নারী কল্যাণ সমিতির থেকে ওই মেয়েদের খেলার প্রতিযোগিতা হতো। প্রতিযোগিতা তো যেসব প্রতিযোগিতা তখনকার দিন সাইকেল রেস ছিল, সাঁতার ছিল, এগুলো ছিল। আজকাল এগুলো তো
1: তখন তো মহিলারা ঈশ্বরের মহিলারা পর্দানে শ্রেণী
0: ছিল, হ্যাঁ বেশিরভাগ পর্দানে
1: শ্রেণী ছিল, হ্যাঁ বেরিয়ে আসতে পারেনি
0: অনেকে, পারেনি
1: বেশিরভাগ সময়। এইগুলো এই বাধা দূর করে শহরের আর কোন কোন মহিলারা সেই মনে আছে তাদের, আপনার মার সঙ্গে যারা
0: ছিলেন তখন ছিলেন, ওই ধরুন একদিন মার সমিতির যিনি ইয়ে ছিলেন সহ সম্পাদিকা ছিলেন একজন, মনিকা চৌধুরী একজন ছিলেন, পরে এখানকার ইয়ে আসছিলেন, নিজে গেছিলেন আর কি। তারপর ছিলেন এই হিমাংশুমি দত্ত, আর একজন ছিলেন মুসলিম ভদ্রমহিলা, খাতেমুনি ছিলেন খাতুন। এবং মার সমিতির মধ্যে তাই নয়, আরও শিলচরের এবং নন বেঙ্গলি মেয়ে, নেপালি মেয়ে, মণিপুর মেয়ে, ওই যে স্তরে আসছিল।
1: এই যে মুসলিম মহিলা বললেন, নারী বললেন, কি শহরের ছিলেন না শহরের বাইরে ছিলেন?
0: ইনি ছিলেন, উনি হাজব্যান্ড ছিলেন, ইনি আমাদের সিলেটারি, উনি হাজব্যান্ড ছিলেন ইয়ে ইনকাম ট্যাক্স অফিসার। ও আরেকজন নাম আমি ভুলে গেছি, তার নাম বলতেই হবে আমাকে, তিনি ছিলেন অমিতা প্রকাশ ছিলেন তখনকার দিনের খুব একজন মার সঙ্গে প্রথম তিনি সহ সম্পাদিকা ছিলেন আর কি, পরে কলকাতা চলে যান। এবং পরে তিনি ওই কলকাতা মোরেলধর গার্লস কলেজের প্রিন্সিপাল হয়েছিলেন আর কি, তিনি বোধহয় এখনো জীবিত আর মনে হচ্ছে, আমি ঠিক যাই না, শুনেছি আছেন এখনো। তিনি কিন্তু মার সঙ্গে সবসময় ছিলেন,
1: অমিতা প্রকাশ
0: তো ওই ছিলেন।
1: মানে এরা এমনিতে কি কাজ করতেন এই নারী কল্যাণ সমিতিতে, মানে কি কাজটা কি ছিল ওদের?
0: কাজটা ছিল যে মেয়েদের উন্নয়ন, মেয়েদের সংস্কৃতি চর্চা, মেয়েদের লেখাপড়া, দুস্থ মেয়েদেরকে সাহায্য করা, নিরক্ষরতা দূরীকরণ, তারপর আপনি যারা গরিব দুস্থ যারা তাদেরকে সাহায্য করা, এটা ছিল সবচেয়ে বড়।
1: কাছেই ছিলেন এই অঞ্চলের একজন বিদগ্ধ, কি বলা যায়, প্রখ্যাত লোক, শিক্ষা থেকে আরম্ভ করে সংস্কৃতি থেকে আরম্ভ করে বিশাল ব্যাপার, অরুণ কুমার চন্দ্র আপনাদের বাড়িতে পাশেই ছিলেন। আর আপনার বাবা ছিলেন এই অঞ্চলের একজন লব্ধ প্রতিষ্ঠিত আইনজীবী এবং সংস্কৃতি মনস্ক, রবীন্দ্র বিশেষজ্ঞ, রবীন্দ্র চর্চার এই অঞ্চলের অগ্রণী পথিক বলা যায়। তো এই দুজনের সম্পর্কটা কিরকম ছিল বা আপনি কি দেখেছেন এই দুজনের?
0: হ্যাঁ, অরুণ কুমার চন্দ্র তো বাবা আসতে, অরুণ কুমার চন্দ্র বয়সের দিকে বাবা অনেক জুনিয়র, অনেক ছোট। হ্যাঁ, তো উনি জন্ম হয়েছিল 1900-এ জন্ম হয়েছিল বোধ হয় এই সময়, তার অনেক বয়স অনেক ছোট, তার সঙ্গে বাবার পরিচয়, ভালো পরিচয়। এবং বাবা যখন রবীন্দ্র জয়ন্তী উৎসব করতেন, তো অরুণচন্দ্র সব প্রায়ই রবীন্দ্র জয়ন্তী উৎসবের প্রিসাইড করতেন। এবং বাবা যে রূপরস একটা লিখেছিলেন, রূপরস একটা রবীন্দ্র আলোচনা গ্রন্থ, সেই রূপরসের যেটা ভূমিকা তিনি অরুণ কুমার চন্দ্র লিখে দিয়েছিলেন। তার পিতৃদেব কামিল কুমার চন্দ্র তো বাবাকে খুবই স্নেহ করতেন, এবং বাবাকে স্নেহ করতেন, এবং এই জন্য বাবাকে

0: ওই যে সেই আমলের এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা প্রায় ২৫টা ভলিউম, বড় বড় ভলিউম, সেটার মধ্যে বাবা নামটা ওই যে লিখে একদম ছাপিয়ে লিখে তারপর ওটা তুমি বাবাকে প্রেজেন্ট করেছিলে, ওই এই সেই ভলিউমটা আজও আমার কাছে আছে, বাড়িতে আছে, এটাকে ২৫টা ভলিউম, বিয়ারপ্রেড ভলিউম, ওটা কামিল কুমার চন্দ্র দিয়েছিলেন বাবাকে।
1: নানা রঙের দিন অনুষ্ঠানে এতক্ষণ আমরা শুনলাম শিলচরের বিশিষ্ট প্রবীণ নাগরিক ডাক্তার মনুজেন্দ্র শ্যামের সঙ্গে সাক্ষাৎকারের প্রথম পর্ব। আগামী সপ্তাহে সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব আমরা শুনব। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় ফুরিয়ে এসেছে, অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে। বিদায় নেবার আগে জানিয়ে দিই, সাক্ষাৎকার গ্রহণ ও ভাষ্য রচনা সুজিত দাস, উপস্থাপনা মনোজ দেব, সম্পাদনা রাহুল কান্তি দেব এবং প্রযোজনা দিব্যজ্যোতি পুরকায়স্থ। আপনারা ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, নমস্কার।

এতক্ষণ শুনলেন নানা রঙের দিন অনুষ্ঠানে ডক্টর মনোজেন্দ্র শ্যামের সঙ্গে সাক্ষাৎকারের প্রথম পর্ব। একটি ঘোষণা, ডাক্তারের দরবারে অনুষ্ঠানের আগামী পর্বের রেকর্ডিং উপলক্ষে আগামী 21 জুন 2026 রবিবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত আকাশবাণী শিলচরের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচর মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপিকা ডাক্তার অলকা বন্দ্যোপাধ্যায়। তিনি মেয়েদের বয়ঃসন্ধিকালের ঋতুকালীন সমস্যা বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে 21 জুন 2026 সকাল 10টা থেকে 11টা পর্যন্ত টেলিফোন করতে পারেন 03-842-262-779 নম্বরে। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে 24 জুন 2026 বুধবার রাত 9:30 আকাশবাণী শিলচর থেকে। ঘোষণাটি শুনলেন।

এতক্ষণ শুনলেন গৌর বৈষ্ণবের পরিবেশনায় লোকগীতি। আকাশবাণী শিলচর লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন জগদীশচন্দ্র দাসের পরিবেশনায় দোতারা বাদন।

0: শুনলেন জগদীশচন্দ্র দাসের দোতারা বাদন, আকাশবাণী শিলচর। আমাদের প্রথম অধিবেশন এখানেই শেষ হল, দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 3:53। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে।
1: মন চাহেগি।

0: আকাশবাণী শিলচর, শুরু হলো আমাদের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্জে, এবং FM 102.3 মেগাহার্জে। এখন শুনবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাধ্যমে পশ্চিমবঙ্গের তারকেশ্বর থেকে PM কিষাণ যোজনার 22তম কিস্তি প্রদানের সরাসরি সম্প্রচার দিল্লি কেন্দ্র থেকে।
1: শ্রী নরেন্দ্র মোদী পশ্চিম বঙ্গাল জেলা হুগলি কে তারকেশ্বর মে আয়োজিত এক সমারোহ মে কই পরিযোজনাও কা উদ্ঘাটন ও লোকার্পণ করেঙ্গে। इसके साथ ही कई अन्य परियोजनाओं का

0: প্রথম কর্মসূচিতে তিনি লক্ষ লক্ষ যোগা অভ্যাসকারীদের সঙ্গে থাকবেন, তাই আমি বিস্তারিত বক্তব্য রাখব না। 1947 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এখানে হিন্দু মহাসম্মেলন হয়েছিল 4 এপ্রিল থেকে 7 এপ্রিল। সেই দিন এখানে রেজুলেশন অর্থাৎ সিদ্ধান্ত হয়েছিল যে আমরা পশ্চিমবঙ্গকে ভারত ভুক্তি করতে চাই, আমরা কংগ্রেসের বিভীষিকাময় দেশভাগ যার যন্ত্রণা এখনো ভারতবর্ষের মানুষ বয়ে নিয়ে চলেছে, আমরা বাঙালি হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই পশ্চিমবঙ্গ ভারত মাতার আশ্রয়ে আমরা শরণ নিতে চাই, এই সিদ্ধান্ত হয়েছিল। এর আগের কংগ্রেসের সরকার, কমিউনিস্টের সরকার, তৃণমূলের সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেননি। তারকেশ্বরের সেই মাহাত্ম ধরে রেখে আজ 20 জুন 1947-এ পশ্চিমবঙ্গ বিধানসভায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন আইনসভার সদস্য 21 জনের বিরুদ্ধে ভোট দিয়ে আমাদেরকে মাতা ভারতীতে রাখার ব্যবস্থা করেছেন, তাই এই প্রথমবার পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিনের সরকার সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস তারকেশ্বরে পালন করছে। আমরা গর্বিত, আমাদের এই রাষ্ট্রের মহান ব্যক্তিত্ব যিনি রাষ্ট্রকে সমর্পণ করেছেন, রাষ্ট্র নির্মাণে যার ভূমিকা সবচেয়ে বেশি, সেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে পশ্চিমবঙ্গ দিবসে পশ্চিমবঙ্গের পূর্ণ ভূমিতে উপবিষ্ট হয়েছেন, আমি তাকে কোটি কোটি প্রণাম নিবেদন করি। আসুন আগামী 23 তারিখ আত্মবলিদান দিবস এবং 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী আমরা সাড়ম্বরে পালন করি। আপনাদের সরকার, রাষ্ট্রবাদী সরকার ঠিক করেছে শ্যামাপ্রসাদজির পৈতৃক ভিটা জিরাট আমরা সরকার ক্রয় করে স্মৃতিসৌধ বানাবো, লাইব্রেরি বানাবো, আর কলকাতাতে 125 ফুট উঁচু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দণ্ডায়মান মূর্তি স্থাপন করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে অক্ষয় অমর করে রাখবে আপনাদের সরকার। সবাই ভালো থাকুন, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনুন, তার নির্দেশিকা মেনে তার আশীর্বাদ পুষ্ট এই সরকার কাজ করবে। ভারত মাতা কি, বাবা তারকেশ্বর ধাম কি,
1: মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। এবং তার কথার সূত্র ধরেই আমরা এবারে দেখব একটি ছোট্ট তথ্যচিত্র। ইয়ে এক শর্ট ফিল্ম হ্যায় জো এক শতাব্দী কি ঐতিহাসিক যাত্রা কো দর্শাতি হ্যায়। 1946-47 কে উস কঠিন দৌর কা জব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নে বঙ্গাল অর বঙ্গালিও কে হিতো কি রক্ষা হেতু আপনি বুলন্দ আওয়াজ উঠাই থি। উস সময় সে লেকর বিকশিত ভারত 2047 কে ভিশন অর মিশন তক। তো আইয়ে দেখতে হ্যায় ইয়ে লঘু চলচ্চিত্র।
2: পশ্চিমবঙ্গ হিমালয়ের পাদদেশ থেকে সুন্দরবনের ম্যানগ্রোভ, রবীন্দ্রনাথের সাহিত্য থেকে নজরুলের বিদ্রোহী চেতনা, নদী মাটি পাহাড় সংস্কৃতি আর ঐতিহ্যের এক অনন্য মিলনভূমি এই পশ্চিমবঙ্গ। কিন্তু এই পশ্চিমবঙ্গ কি এমন থাকতো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে? ইতিহাস সাক্ষী, দেশভাগের অনিশ্চয়তা আর রাজনৈতিক টানাপোড়েনের মাঝে

কঠিন প্রশ্নের সামনে দাঁড়িয়েছিল বাংলা। এই সংকটের সময় বাংলা ও বাঙালির স্বার্থ রক্ষার দাবিতে সোচ্চার হন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। অবিভক্ত বাংলার হিন্দু অধ্যুষিত অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে অনড় ছিলেন এই বঙ্গ সন্তান। ১৯৪৭ সালের এপ্রিল মাসে তারকেশ্বরে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলনে বাংলার ভবিষ্যৎ নিয়ে বিস্তৃত আলোচনা হয় এবং বাংলার পশ্চিমাংশকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে শক্তিশালী জনমত গড়ে ওঠে। ইতিহাসের সেই স্মরণীয় অধ্যায়ের সাক্ষী তারকেশ্বর আজও বহন করে পশ্চিমবঙ্গ গঠনের সংগ্রামের এক গুরুত্বপূর্ণ স্মৃতি। সুরাবর্দীর আমলে ১৯৪৬ সালে গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালীর ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা এবং বাংলার বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর চলছিল অকথ্য অত্যাচার, এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ গঠনের দাবি ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। তারপরই আসে ১৯৪৭ সালের ২০ জুন, ঠিক আজ থেকে ৭৯ বছর আগে। বাংলার একটি অংশ ভারতের সঙ্গে থাকবে নাকি সমগ্র বাংলা অন্য পথে যাবে, তা নিয়ে বাংলার আইন

0: এবং বাংলার বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর চলছিল অকথ্য অত্যাচার। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ গঠনের দাবি ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। তারপরই আসে 1947 সালের 20 জুন, ঠিক আজ থেকে 79 বছর আগে। বাংলার একটি অংশ ভারতের সঙ্গে থাকবে নাকি সমগ্র বাংলা অন্য পথে যাবে, তা নিয়ে বাংলার আইনসভায় অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ভোটাভুটি। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে এবং আসল সত্যিটা সাধারণ মানুষের সামনে আনতে পশ্চিমবঙ্গ সরকার 20 জুন তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্মরণ করার সিদ্ধান্ত নিয়েছে।
1: পশ্চিমবঙ্গ মানেই সংস্কৃতির পীঠস্থান। এখানেই জন্ম নিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, মা সারদা দেবী সহ অসংখ্য মনীষী। সাহিত্য, সঙ্গীত, শিল্প এবং সমাজ চিন্তায় পশ্চিমবঙ্গ যুগে যুগে পথ দেখিয়েছে সমগ্র দেশকে। ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আধুনিকতার হাত ধরে আগামী প্রজন্মের জন্য নতুন উদ্যমে পথ চলা শুরু করেছে পশ্চিমবঙ্গ।
2: পশ্চিমবঙ্গ দিবস শুধুমাত্র একটি দিন নয়, এই দিনটি আমাদের শুধু গৌরবের ইতিহাস স্মরণ করায় না, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথাও মনে করিয়ে দেয়। তাই এই 20 জুন তারিখটি আগামী দিনের জন্য নতুন অঙ্গীকার গ্রহণ করার দিন। আসুন আমরা স্মরণ করি আমাদের অতীত, উদযাপন করি আমাদের বর্তমান এবং একসঙ্গে গড়ে তুলি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ দিবসের আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম।
3: और अब बंगाल की सांस्कृतिक विरासत की एक संक्षिप्त झलक। समय खूब कम, তার মধ্যেই আমরা তুলে ধরার চেষ্টা করছি বাংলার সমৃদ্ধ সংস্কৃতির কিছু প্রতিফলন। শুরুতে অবশ্যই রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় পশ্চিমবঙ্গ সংস্কার ভারতীর হুগলি জেলা শাখার শিল্পীরা। শুনতে হ্যায় রবীন্দ্র সঙ্গীত।

রবীন্দ্র সঙ্গীতের পরে নৃত্য, কোচবিহারের কোচ রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকনৃত্য বৈরাতি। মাননীয় প্রধানমন্ত্রী জি কা স্বাগত করতে পেশ হ্যাঁ অতিথি বরণ বৈরাতি নৃত্য।

বৈরাতির পরে আমরা চলে যাচ্ছি বাউল গানে। নিবিড় আত্মনিবেদন, সহজ আধ্যাত্মিকতা ও জীবনবোধে প্রকাশিত বাংলার বাউল গান, বাংলার বিভিন্ন জেলার বাউল শিল্পীরা একত্রিত হয়েছেন আজকের নিবেদনে। বঙ্গাল কা পারম্পরিক লোক সঙ্গীত, জিসমে হ্যায় আধ্যাত্মিক খোঁজ ওর মানবতা কা সন্দেশ, বাউল গান।

নৃত্যে প্রাণময়তার এক অপূর্ব প্রতিফলন পুরুলিয়ার ছৌ নাচে। এই নৃত্যের আঙ্গিকে পরিবেশিত হবে মহিষাসুর মর্দিনি। মহিষাসুরকে উপর মা দুর্গা কি বিজয়, পুরুলিয়া ছৌ শৈলী মেয়ে।

0: এতক্ষণ শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাধ্যমে পশ্চিমবঙ্গের তারকেশ্বর থেকে পিএম কিষাণ যোজনার 23তম কিস্তি প্রদানের সরাসরি সম্প্রচার আকাশবাণী শিলচর। এখন শুরু হবে মণিপুরী অনুষ্ঠান।
1: আপনি কি জানেন, এক সময় যে উত্তর পূর্বকে মনে করা হতো বহু দূর, গত 12 বছরে তারাই আপনার প্রথমবার সিকিম আর অরুণাচল প্রদেশে বিমান চলাচল শুরু হয়েছে। উত্তর পূর্বের দূরত্ব কমে গেছে।

那地方我们亚梦走龙进的进来了个亚梦一波弄西吧亚梦一把就搞哭了么都比比喽那让了不家都等着他们这个孩子

0: বন্ধুরা জানেন কি, যে সূর্যালোককে একদিন আমরা শুধু তীব্র গরমের উৎস হিসেবেই জানতাম, বর্তমানে তা থেকে আমাদের ছাদের উপরে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। সেই জন্য প্রায় 37 লক্ষ বাড়ি আজ PM সূর্য ঘর বাড়ি হয়ে গেছে। ফলে বিদ্যুতের বিল কমেছে এবং সারা দেশে আত্মবিশ্বাস বেড়েছে।
1: এক দশক পহলে ভারত সোলার পাওয়ার কে মামলে মে বহুত পিছে থা, লেকিন আজ সোলার পাওয়ার কে মামলে মে ভারত দুনিয়া কে টপ 5 দেশো মে আ গয়া।

এব আকাশবাণী শিলচার প্রোগ্রাম খনায় সাইসনি জিনিস ডিমাসা প্রোগ্রাম জেনবার লগো লগো হামজং মাখা সমা খনারি হি প্রোগ্রাম জেন টু মিডিয়াম ওয়েবনি মিটার যা থাম সাতাম মাগনি পয়েন্ট মাগথাম মেগনি গ্রাউডে রাজা যাই মাখন যাই কেলো হরসা ওদেহে এফএম নির যা সে মাগনি পয়েন্ট মাগথাম মেগা হরসা দিনী সিংশ্রী বাসাইন জুন বাটাইনি সাইনখন ইংরেজি মাইথাইনি জিংনি মাইথাই খন্ড জিনি ডিমাসা প্রোগ্রাম হাদিনি খনারি না সকাং থা রাজাকথাই রাজাব হাগং ওদেহে ইহন থা না লাইলাইনি সাইসনি গ্রাউ জমা দুস্কা হরজাবথাই ইবহাদিনী রাজায়া সত্যপ্রত ব্রাহ্মণী খুরং হরজাবথাই খনলাই

0: রাজাইয়া সৈত্য ব্রতবর্মা নিখ্রংহা গানথাই শিখনালাইখা দোহা রাজাইয়া দনফাইন হাকজে নিখ্রংহা রাজা ফাগুন খালাইন
1: বাবানী বিষাই সামি আইজলে সি মিশাই সৌয়ার বাবানী বিষাই সামি হাই হাঠাই সি দমাশি গাউয়ার মামানি বামিগে দাউগে যাও নাগ হাই বাবানি দাউগে মিগে যাও গাউখালা বাবা

야간 계약하고 이자야고 미신바 부모기 지하상 내신바 부모기 지하대 내신바 부모기 지하대 나래

আকাশবাণী শিলচর রাজমা ফুরিদু রেবিকা লংমাইলাই মন্ত্রিসভা নরেন্দ্র মোদী দিনে ওয়েস্ট বেঙ্গলনি থার্কেশ্বর নিপ্রাং পি এম কিষাণ সাম্মান নিধি পিনকন থাম্বা খিস্তিনি রং ডাইরেক্ট ব্যাংক নিপ্রাং রিমানিক রাও টিকা ইপো পিনকন থাম্বা খিস্তিহা দেশ নি ক্রোর জং রিংসু বিশাগেন রিজিংব্রি হাদি হাদাম ডাঙিয়ারাও নি ব্যাংক একাউন্ট হা ক্রোর জং রিজিংজি জাই রোজা জাই বিশাব্রি রং মাইনাং শ্রীভূমি ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিসার মাসিক রাজামা সাইনটিবা ইব ইপেন জেলানি ক্রিপ গ্রাম পঞ্চায়েত অফিস কৃষি বিজ্ঞান কেন্দ্র অদেহে ব্লক ডেভেলপমেন্ট অফিসার নি অফিস স্ক্রিন গেটেহে ফুনুনা ডিস্ট্রিক্ট এগ্রিকালচার ডিপার্টমেন্ট নিপ্রাং নলাই হাহাদি হাদাম ডাঙিয়ারাওকে ইব প্রোগ্রাম হা ফাইমানে সানিবা ইউনিয়ন ফাইন্যান্স মিনিষ্টার নির্মলা সীতারামন মিয়াহা মেঘালয়নি রিবৈ জেলাহা নর্থ ইস্ট ইন্ডিয়ানি দিরাও থাবা অর্গানিক মশালা প্রসেসিং প্রজেক্টে খুলিজেনকা এব প্রজেক্টে খুলিজেনবা নিখলাইহি জেলানি রিজিং মা রাজা ওয়া জন হাদি হাদাম ডাঙিয়ারাও নিখলাইহি ইয়াবলাই মাইনাং গুয়াহাটিনি শ্রীমন্ত শঙ্কর দেবা কলা ক্ষেত্রহা মিয়াহা মাসি প্রোগ্রাম যায়াবা বিকশিত ভারত রোজগার যোজনা হা টংয়ারাও নে এলায়েন্স রনবা প্রোগ্রাম হা ডংয়ারাও মন্ত্রী অতুল বরা সাইনটিবা মন্ত্রিসগাঁও নরেন্দ্র মোদী নি লিডারশিপ হা দেশ বিশিংহা গিবিন গিবিন প্রজেক্ট জাফালাংডু এব প্রজেক্ট

পালাংকাদে ইংরাজি মাইথিনী রিজিংগিন বিশাগিন মাইথি স্নিহা ভারতকে মাসি ডেভেলপ স্লামফুনাং পাউডু ইবো সাইন্টিবা বো প্রজেক্ট ডেসনি ইউথকে প্রোডাক্টিভ ওডে সেলফ রিলায়েন্ট স্লামফুনাং এডুকেশন মিনিস্টার ডক্টর রনোজ পেকু সাইনটিবা পুরি আনসারও টিম জিনে বাকলাহা দংয়াবা পুরী কোহা বাউসি ক্লাইমা থিয়াবাদে গ্রাউডে মসলসে ডক্টর পেকু সাইনটিবা পুরী আনসারও নি টিম জিনে বাকলাহা দংয়াবা পুরী কো বন ক্লাইমা থিয়াবাদে মসলসে বু সাইনটিবা পুরী কো পুরী আনসারও নি সার্ভে ক্লাই ফালাংডু ওদেহে ইবো সার্ভে হা পুরী কো নি বিশিংহা গ্রাউকে বু মিটিফুনা বু সাইনটিবা পুরী কো পুরী আনসারও বাঙে হাদে ওদেহে মেলসি বিশিংহা গিবিন পুরী কো গিরি ঠিকাদে পুরী কো বন যায় এডুকেশন মিনিস্টার সাইন্স বা রাজাগিন মিটার বিশিংহা মাগিন মাকতাম পুরী কো দংয়া বাহা পুরী আনসার বাঙে হাদে বু পুরী কো কে বাউসি ক্লাইনাং ন্যাশনাল টেস্টিং এজেন্সি সাইন্টিবা ডাকনা জাগিনিয়াবা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রেন্স টেস্ট আন্ডার গ্রেজুয়েট নি ফিনসি এক্সাম জাফিন বাহা পুরী আনসারও নিক্লাহি মাসে হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন সিস্টেম খাইকা এনটিএ গ্রাউর গাউসি শিক্লাহি সাইনটিবা ডিপার্টমেন্ট গ্রাউ জমা হোয়াটসঅ্যাপা ভেরিফাইড নম্বর রিয়াবা 7827980287 হা হাইনাং এজেন্সি পুরী আনসারও কে সাইনটিবা আসাপা মেসেজ কে লনবানিস কাহা ন্যাশনাল টেস্টিং এজেন্সি নি বুমুহা ওডেহে ব্লু ভেরিফিকেশন মা কে চেক ক্লাই এনটিএ সাইনটিবা সেরেগাজা ডাকনানি এক্সাম নিক্লাহি স্কাহা নিং এডমিট কার্ড ডাউনলোড ক্লাই ব্লাইয়ারও দে ডাউনলোড ক্লাইমা নাঙিয়াখা ওডেহে সেরে ডাউনলোড ক্লাইয়াকো বুডে এসএমএস ইমেল নিয়াখা দে হোয়াটসঅ্যাপা মেসেজ হাইখানিং জানাং ভারত সরকারনি স্পোর্টস ওডেহে ইউথ অ্যাফেয়ার্স নি মিনিস্টার নি বিশিংহা মেরা ইউবা ভারত কাছাড় জেলা ওডেহে মাইনারকাল নি ভলেন্ট্রি হসম বানিক শক্তি ক্লাব বাউসি জাহি ডাকনা ইন্টারন্যাশনাল যোগা বাসাইন মানি লাইনাং গ্রাউজমা পুরীবা দিন দে রানিং জামখা ডাকনা জিনি ডিমাসা প্রোগ্রাম হা ইন্টারন্যাশনাল যোগা বাসাইন হা যোগা মাইপাহি আইটিডিপি নি চেয়ারম্যান গেদেমা শান্তানু বর্মা নি জিনি সুবুং সাইলিয়াবাকে খনারি নাং ওডেহে সাইন্সনি গ্রাউজমা প্রোগ্রাম খনায়ারও স্নে হামজমা খাসমা খনারি পিনহি দিনে নি জিনি ডিমাসা প্রোগ্রাম এরহানিং জামরি লাঠু জুথাই

আকাশবাণী শিলচর। এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। প্রথমে শুনবেন আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠান সূচি। রাত 9:30 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। হিন্দি ছবির গান রাত 7:15 ও 8:20। লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে কাজরি শুনবেন মিতালী বন্দ্যোপাধ্যায় ভৌমিক এবং সুলগ্না হালদারের কণ্ঠে। বাংলা

ছবির গান সন্ধে 6:15। চাষাবাদের কথা সন্ধ্যা 6:45। এতে ইয়োগা ফর হেলদি এজিং এই উপলক্ষে এনআইটি শিলচরের যোগা প্রশিক্ষক সুস্মিতা দেবের সঙ্গে শুনবেন সাক্ষাৎকার। রাত 8:00 শ্যামাসঙ্গীত গেয়ে শোনাবেন মেঘরাজ চক্রবর্তী। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রাত 10:00 শুনবেন কানাডা সঙ্গীত শিক্ষার আসর। এর অব্যবহিত পরই শুনবেন দেশাত্মবোধক গান। এতক্ষণ আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানের সূচি শুনলেন। এবারে শুনবেন আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি।

আগামীকাল অর্থাৎ 21 জুন 2026 রবিবার, অমৃতবাণী সকাল 6:05, সকাল 6:10 বন্দনা, সকাল 6:30 জাতীয় পর্যায়ে পালিত বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার শুনবেন। এ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কলকাতার রেড রোডে একটি গণযোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:20 দেশবন্দনা, রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:40 বিভিন্ন শিল্পীর কণ্ঠে, এবং দুপুর 1:00 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী শ্রাবণী সেন। নজরুলগীতি শুনবেন বিথি সিং এর পরিবেশনায় সকাল 8:40। বাংলা ছবির গান শুনবেন সকাল 8:50 এবং দুপুর 12:30। সকাল 9:00 শুনবেন বার্ধক্য সুস্বাস্থ্যের জন্য যোগের প্রভাব নিয়ে আলোচনা। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান সকাল 9:30 শুনবেন শিশিরকণা ধর চৌধুরীর বেহালা বাদন। বেলা 10:00 নানা রঙের দিন অনুষ্ঠানে গায়িকা শিক্ষিকা আনন্দময়ী ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎকারের প্রথম পর্বটি শুনবেন। হিন্দি ছবির গান শুনবেন সকাল 10:30, বেলা 12:00 এবং সন্ধ্যা 6:15। শিশুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশুমেলা শুনবেন বেলা 12:00। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন সমাভা বিশ্বাস। ঠিক তার অব্যবহিত পরি শুনবেন মণিমিতা গোস্বামী ও মলয়ানাথ ভৌমিকের পরিবেশনায় লোকগীতি। দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী শ্যামল মিত্র, নাট্যকার চিত্রভানু ভৌমিকের লিখিত এবং জয়দীপ চৌধুরীর প্রযোজিত নাটক ঠিকানা শুনবেন দুপুর 1:40। দুপুর 2:30 শুনবেন চাষাবাদের কথা, এতে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সুস্থতা, জ্ঞান ও বিশ্বশান্তির জন্য যোগ বিষয়ের ওপর সাক্ষাৎকার শুনবেন বরাক উপত্যকার বিশিষ্ট যোগ বিশেষজ্ঞ বিপ্রাশিস চক্রবর্তীর সঙ্গে। স্টুডিওর বাইরে সাক্ষাৎকার গ্রহণ করেছেন মিতা শর্মা। মণিপুরী অনুষ্ঠান শুনবেন বিকেল 5:05। ডিমাসা অনুষ্ঠান শুনবেন বিকেল 5:35। ম্যানচেস্টারে আয়োজিত ভারত বনাম দক্ষিণ আফ্রিকার আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপের ধারাভাষ্য শুনবেন সন্ধ্যা 6:30 থেকে খেলার সমাপ্তি পর্যন্ত। এতক্ষণ প্রথমে আজকের এবং তারপর আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি শুনলেন। এর সঙ্গে শেষ হল আজকের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী শিলচর। এখন শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন বাঁশরি ছবি থেকে মান্না দের কণ্ঠে।

আপনারা শুনছেন বাংলা ছবির গান। এবারের গানটি শুনবেন বেশ করেছি প্রেম করেছি ছবি থেকে অরিজিৎ সিং এর কণ্ঠে।

0: এই গানটির সাথেই শেষ হল বাংলা ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর।
1: এই গল্পটা একজন নার্স আর তার ভেতরের সত্তার। এসে গেছে মাইনে? এবার নতুন ঝুমকো তো? না, আগে বাঁচাবো, আগে ঝুমকো নেব। শোনো, প্রতি মাসে কিছুটা সঞ্চয় করো, কিছুটা ইনভেস্ট করো, আর কিছুটা এমার্জেন্সির জন্যও বাঁচিয়ে রাখো, তাহলে থাকবে টেনশন ফ্রি।
2: কিন্তু এই ঝুমকোটা
1: এবার যাবে না, দেবো ইনজেকশন।
3: আরবিআই এ কথা বলে,
4: আর্থিক বুদ্ধিজারী সেই সমৃদ্ধ নারী।
0: এখন শুরু হবে অনুষ্ঠান চাষাবাদের কথা।

0: কৃষক বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথার আসর। কৃষক বন্ধুরা, আমরা সবাই জানি যে আগামীকাল অর্থাৎ 21 জুন হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইয়োগা ডে। তো এ উপলক্ষে এবারে আমরা প্রথমে শুনব একটি আলোচনা, ইয়োগা ফর হেলদি এজিং। আর এ নিয়ে আলোচনা করছেন NIT শিলচরের যোগ প্রশিক্ষক সুস্মিতা দেব। তাহলে আসুন শোনা যাক এই আলোচনাটা।
1: বন্ধুরা, যোগ দিবসের প্রাক্কালে আজ আমাদের অনুষ্ঠানের বিষয় সুস্থ বার্ধক্যের জন্য যোগ। বার্ধক্য আমাদের শরীরের একটি অবশ্যম্ভাবী শরীরবৃত্তীয় প্রক্রিয়া, যাকে অস্বীকার করার উপায় আমাদের কারুরই নেই। কালের স্বাভাবিক নিয়মেই আমাদের শরীরে একদিন বার্ধক্য আসে। কিন্তু যেটা হয় বন্ধুরা, এই বার্ধক্য আসতে আসতে আমরা অনেকেই শারীরিকভাবে বেশ ভালো রকম অসুস্থ হয়ে পড়ি। তো বন্ধুরা, কেমন হয় যদি এই বার্ধক্যকে সুস্থ শরীরে স্বাগত জানানো যায়? এই বিষয়ে কিন্তু আমাদের সাহায্য করতে পারে যোগ। আমাদের প্রাচীন ভারতে মুনি ঋষিরা এই যোগের সাহায্যেই দীর্ঘ সুস্থ জীবন কাটাতেন। তাই আমরাও যদি যোগকে আমাদের জীবনের সাথী করে নেই, তাহলে আমরাও কিন্তু বার্ধক্যে সুস্থ থাকতে পারি। তাই এটাই আজ আমাদের আলোচনার বিষয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির যোগ শিক্ষিকা সুস্মিতা দেব। তাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নমস্কার।
2: নমস্কার দিদি।
1: আচ্ছা, আমাদের অনুষ্ঠানের আজকের বিষয় হচ্ছে সুস্থ বার্ধক্যের জন্য যোগ। তো আমি যেটা প্রথমেই জানতে চাইব সেটা হচ্ছে সুস্থ বার্ধক্যের জন্য যোগ ব্যাপারটা ঠিক কি?
2: আচ্ছা আচ্ছা, সুস্থ বার্ধক্যের জন্য যোগ বলতে বোঝায় কাজের সাথে সাথে আমাদের শরীরে মানসিক সচলতা এবং রোগমুক্ত এবং প্রফুল্ল রাখার জন্য নিয়মিত আমরা যদি যোগাসন অনুশাসনের মাধ্যমে আমরা করি, সেটাকেই যোগ বোঝায়। যোগ আসলে একটা অনুশাসন।
1: আচ্ছা,
2: সংস্কৃতে একটা শ্লোকই আছে, যোগ কর্মসু কৌশলম।
1: আচ্ছা আচ্ছা, মানে আমরা যদি আমাদের নিজেদেরকে একটি ভালো অনুশাসনে বেঁধে রাখতে পারি, তাহলে সেটাই আমাদের সুস্থতার চাবিকাঠি হয়ে দাঁড়ায়, সেটাই বলতে চাইছেন, তাই তো? আচ্ছা, তো এবারে আমি যেটা জানতে চাইব সেটা হচ্ছে যে শুধু যোগব্যায়াম করলেই কি সুস্থ বার্ধক্য সম্ভব, নাকি সুষম খাদ্য ও স্বাস্থ্যকর জীবনযাপনও সমান গুরুত্বপূর্ণ?
2: আমি মানে প্রথম অবস্থায় আমি বলেছিলাম যোগ কর্মসু কৌশল। সেই কৌশলটা আমরা দেখতে পাই আমাদের ভারতের কাশীতে একজন ঋষি ছিলেন, স্বর্গীয় শ্রী শিবানন্দ আর কি শাস্ত্রী।
1: আচ্ছা,
2: তো উনি 126 বছর পর্যন্ত যোগটাকে ইয়ে করেছিলেন, অনুশাসন করেছিলেন। তো ওটার মধ্যে উনি বলেছেন যে অল্প আহার। আমাদের সিলেটিতে একটা কথা আছে, উনায় দুনা অধিকে রসা।
1: আচ্ছা,
2: তো উনি সবসময়ই ওই কথাগুলো বলে গেছেন, অল্প কথা, তারপর মানে নিয়মিত আহার, তারপর নিদ্রা। নিদ্রাটাও একটা মানে সময়ের মধ্যে ইয়ে করতে হবে,
1: খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, ঘুম আমাদের শরীরের
2: জন্য। তাছাড়াও জীবনটাকে অনুশাসনের মধ্যে পূজা অর্চনা, সেবাব্রত, উনি নিয়মিত দীর্ঘ জীবন কুষ্ঠ রোগীদের জন্য সেবা করে গেছেন। শুধু এটাই নয় যে উনি শুধু যোগ করেছেন, কিন্তু সমাজের জন্য উনি কুষ্ঠ রোগের ইয়ে করে গেছেন, সেবা করে গেছেন। উনার কাছে যখন মানে আমরা দেখেছি উনার জীবনে যখন ভারত সরকার থেকে মানে ইয়ে টেলিফোন গেছে, সেটাও উনি জানেন না যে এরকম কিছু পদ্মভূষণ বলে কিছু ইয়ে ছিল, ব্যাপার ছিল। তো উনার জীবনটা আমরা দেখি অতি সাধারণ, অতি নিয়মাবলী রেখে উনি যোগটাকে আমাদের মধ্যে দিয়ে গেছেন।
1: মানে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে যোগ বলতে আমরা কিন্তু সাধারণত ব্যায়াম বুঝে নেই, মানে তাহলে যোগ

0: মানে শুধু ব্যায়াম নয়,
1: না
0: সেটা একটা অনুশাসন,
1: অনুশাসন অনুশাসনের মধ্যে আমাদের আসতে হবে। আপনাকে রাত্রি 9টার মধ্যে ঘুমোতে হবে,
0: এবং ব্যায়ামটাও এটার একটা অঙ্গ বলতে পারি, কিন্তু যোগ মানে ব্যায়াম নয়, সেটাই বলতে চাইছেন তো?
1: সেটাই। আর রাত্রে আমরা যদি 9টায় ঘুমাই, 3টা থেকে 4টার মধ্যে আমাদের উঠে যেতে হবে। তারপর একটা লাইফস্টাইল আমাদের নিতে হবে, যেটা 1 ঘন্টা ওয়াক করতে হবে।
0: আচ্ছা, মানে আমাদের জীবন চর্চায় সেই অনুশাসনকে নিয়ে আসতে হবে।
1: হ্যাঁ। আচ্ছা, 2 নম্বর রয়েছে আমাদের জল খেতে হবে, জানতে হবে জলটা কিভাবে আমরা খাব। একটু পর পর 3 বোতল জল আমাদের ইয়ে করতে হবে, খেতে হবে। 4 নম্বর রয়েছে আসন। এখন আমরা যাব মূল মুদ্রা, যেটা যুগের আসন, আসনটা আমাদের জানতে হবে। আমরা কোন আসন, কোন সময়, কোন বয়সে, কিসের জন্য আমরা আসন করব, সেই বিষয়টা আমাদের দক্ষ শিক্ষকের কাছ থেকে সেটা আমাদের জানতে হবে।
0: এই প্রসঙ্গে আমি একটা প্রশ্ন আপনাকে করছি।
1: হ্যাঁ হ্যাঁ, বলুন।
0: যে বয়স্ক মানুষের শারীরিক ও মানসিক সুস্থতায় যোগব্যায়ামের তাহলে ঠিক কি ভূমিকা রয়েছে? মানে আপনি যোগ মানে অনুশাসন, কিন্তু সেই সঙ্গে ব্যায়ামটাও এতে অন্তর্ভুক্ত, তো সেই ব্যাপারটাই আর কি।
1: দেখুন, আমাদের যত বয়স এগিয়ে যায় তখন কি হয়, আমাদের কর্মক্ষমতা আমাদের কমে যায়। তো আজকাল লোকেরা কি করে, মেডিসিন বা অন্য কোনো আনুষাঙ্গিক ব্যবস্থাপত্র নেয়, কিন্তু যোগ ব্যায়ামের মাধ্যমে আমরা যদি সেটাকে আমরা ভালোভাবে জানি, যোগের মধ্যে শুধু আসন নয়, প্রাণায়াম নয়, তার মধ্যে মুদ্রা, তারপর বস্তিক্রিয়া, তার মধ্যে পাশ্চাত্য প্রাণায়াম, তার মধ্যে রয়েছে আপনার ইয়ে ভ্রমণ প্রাণায়াম। যারা ঘরের বাইরে যেতে গিয়ে ওয়াকিং করতে অসুবিধা হয়, তো আমরা ভ্রমণ প্রাণায়ামের মাধ্যমে আমরা যোগটাকে ইয়ে করতে পারি। তখনও যে বয়স্ক যারা আছেন, উনার যে শারীরিক যেটা ইয়ে হয়ে যায়, অচেতন হয়ে যায়, সেটা ধীরে ধীরে ধীরে ধীরে সক্ষমের দিকে এগিয়ে যায় শুধু যোগের মাধ্যমে।
0: আচ্ছা, তো তাহলে এখানে আরও একটা প্রশ্ন উঠে আসে, যে যেহেতু আমরা সবাই খুব বেশি অভ্যস্ত নই, হয়তো সবাই নিয়মিত কোনো ব্যায়াম বা আসন বা যোগ কোনো কিছুই আমরা করছি না, তো এখানে যেটা প্রশ্ন উঠে আসে সেটা হলো যে এই যে যোগব্যায়াম আমরা শুরু করব যোগের অংশ হিসেবে, তো সেখানে আমরা এটা শুরু করার আগে আমাদের কি কি সতর্কতা, মানে বয়স্কদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? কারণ চট করে, হঠাৎ করে, আমি সারা জীবন কোনো কিছুই করিনি, হঠাৎ করে আমি একদিন যোগব্যায়াম শুরু করলাম, সেটা তো হতে পারে না, তার আগে নিশ্চয়ই কিছু ব্যাপার রয়েছে। তো সেই যে কি সতর্কতা বা কি ব্যবস্থা আমাদের নিতে হবে সেটা শুরু করার আগে, সেটা যদি আমাদের একটু বলেন।
1: হ্যাঁ, সবচেয়ে মানে বিষয়টা হয়েছে, শুধু আমরা বলি বয়স্ক বা পৌরপরা, সেটা যোগের সাথে কিন্তু কোনো ইয়ে নেই।
0: হ্যাঁ,
1: একজন ভালো প্রশিক্ষকের সাথে আমরা ইয়ে করব, যোগাযোগ করব। সবার শরীরের ব্যবস্থা একরকম নয়, আমার হতে পারে হাইপার টেনশন, আপনার হতে পারে ওবেসিটি, তো সেটা আমরা জানবো শিক্ষকের কাছ থেকে জেনে ধীরে ধীরে ধীরে সেটাকে আমরা অগ্রসর করব, রোগ মুক্তি করব, ভোগ মুক্তি করব।
0: মানে যদি আমার কোনো রোগ থেকেও থাকে, তাহলে আমি সেটা থেকে মুক্তির উপায় খুঁজব
1: আছে
0: যোগের মাধ্যমে।
1: আছে।
0: আচ্ছা, তো এবারে যেটা জানতে চাইব, যে অনেকেই আছেন, আমি যেটা আগে বললাম যে হয়তো জীবনের প্রথম দিকে তারা কোনো রকম শারীরিক চর্চা যেটা সেটা কিছুই করেননি, তো সেজন্য শরীরে নানা ধরনের রোগ বাসা বেঁধে গেছে। তো ধরুন যাদের ডায়াবেটিস রয়েছে, তারপর উচ্চ রক্তচাপ বা হাঁটুর সমস্যা,
1: আচ্ছা আচ্ছা,
0: সেগুলো অনেকেরই বয়স হলে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, অনেক কিছুই ব্যাপার হয়ে যায়, তো তারা ঠিক কিভাবে নিরাপদে যোগ শুরু করতে পারেন? এখানে অবশ্যই ব্যায়ামের সঙ্গে সম্পর্কিত ব্যাপারটা।
1: আপনি তো যেহেতু 3টে বিষয়ে ধরেছেন, প্রথম আছে হাঁটু,
0: না আরো অনেকেরই যেমন ধরুন কারোর হার্টের সমস্যা, হৃদয়ের জন্য
1: কার্ডিয়াক ব্যাপার থাকে,
0: হ্যাঁ হ্যাঁ, সেটাও থাকতে পারে, বা আরো নানা ধরনের সমস্যা থাকতে পারে, কারোর হয়তো স্পন্ডিলাইটিস আছে বা হাতের ব্যথা, সবকিছুই। তো সবকিছু নিয়ে কেউ কিভাবে কোন সতর্কতা অবলম্বন করবে সে, যখন সে যোগাভ্যাস করবে, সেটাই।
1: ঠিক আছে, হাঁটু মানে আমি প্রথম ধরছি হাঁটু, আজকাল সবারই শুনি হাঁটু ব্যথা, কোমর ব্যথা,
0: হাঁটুতে ব্যথা একটা খুবই
1: সাধারণ ব্যাপার। আমাদের দেখুন জীবনযাত্রাটা পুরো উল্টো, আমরা সবসময় সামনের দিকে ঝুঁকে কাজ করি, আমাদের পেছনের কোনো ব্যাপারই নেই, ফ্রন্ট বেন্ডিংটা বেশি হয়, আমাদের ব্যাক বেন্ডিংটা বেশি ইয়ে নেই আর কি। এটা এটা একটা প্রথম ইয়ে হচ্ছে, রোগের কারণ হচ্ছে। 2 নম্বর আমাদের যেটা সময়, আমাদের ঘুমের ইয়েটাও ইয়ে নয়, আমরা কখনো 9টা ঘুমাই রাত্রে, কখনো আবার 12টা,

0: কখনো একটা কখনো দুটো, হুম, এটা এটাও একটা কারণ,
1: মানে ঘুমের একটা নির্দিষ্ট সময় অবশ্যই থাকতে হবে, সেটা আপনি বলতে চাইছেন,
0: সবকিছু,
1: মানে আমি যদি রোজ দশটায় ঘুমোতে যাই আমাকে দশটায়
0: যেতে হবে,
1: হতে পারে সেটা দশটা পাঁচ হয়েছে, কিন্তু মানে ওই সময়টাই থাকতে হবে, আর ওঠারও একটা সময় নির্দিষ্ট থাকতে হবে, আজকে আমি সাতটায় উঠলাম কাল চারটে, এরকম না, না ব্যাপারটা
0: না,
1: আচ্ছা আচ্ছা।
0: তো হাঁটুর ব্যাপারটা রয়েছে, দেখেন আমার যদি হাঁটু ব্যথা থাকে আমি মানে এই পা জুড়ে আমি কোনো ব্যায়াম আমি নিতে পারবো না, যেমন বজ্রাসন পদ্মাসন, তো সেটা একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে আমাকে ইয়ে করতে হবে, ভেরিফাই করতে হবে আমার হাঁটু ব্যথার, হাঁটু অনেক কিছু হয়, অস্টিওপোরোসিস হয় হাঁটুতে, হুম, তারপর পায়ে ইয়ে হয়, ইউরিক অ্যাসিড হয়, তো আমাদের আগে রোগটাকে জানতে হবে, জেনে আমাদের বুঝতে হবে হাঁটু মুড়ের ব্যাপারটা।
1: আচ্ছা, তো আপনি যেটা আরেকটা বললেন যে আমরা সবসময় আমাদের মানে আমরা সবসময় সামনের দিকেই এগিয়ে যাই পেছনে, তো আমরা কি, আমি আজকাল শুনেছি একটা ব্যাপার যে পেছন দিয়ে হাঁটাটাও অভ্যেস করতে হবে,
0: ব্যালেন্সিং যেটা বলে, সামনে, যেমন যেটা আমি আপনাকে মানে প্রোগ্রামের আরম্ভেই বলেছিলাম যে ভ্রমণ প্রাণায়াম,
1: হ্যাঁ হ্যাঁ,
0: আমরা তো অনেক সময় মহিলারা বাইরে আমরা বেশি যেতে পারি না, তো আমাদের বাড়িতে যদি পরিষ্কার জায়গা থাকে,
1: আচ্ছা,
0: বারান্দা থাকে বা পরিষ্কার ছাদের উপর থাকে, সেটাতে মানে চারটে বিষয় আছে, যেমন পায়ের তালে তালে আমরা হাঁটবো, এক দুই তিন চার, মানে আমরা শ্বাসটাকে নেব,
1: আচ্ছা,
0: তারপর পেছন দিকে, এটা সামনের দিকে গেলাম, তারপর পেছন দিকে আসবো, আবার ফিরে ফিরে তালে তালে এক দুই তিন চার, মানে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে আসবো, তো এটাও একটা মুক্ত পরিবেশ ওয়াকিং এর জন্য।
1: আচ্ছা, মানে নির্দিষ্ট সময়ে পর পর আমরা শ্বাসটাকে নেব এবং ছাড়বো, সেটাও যোগের একটা অঙ্গ,
0: যেমন যোগে প্রাণায়ামের একটা ভূমিকা রয়েছে 1:2:4, তো সেটা আমি মুখে বলে দিয়েছি, কিন্তু আমাদের জানতে হবে 1:2:4 এটা কি কি রহস্য আছে।
1: আচ্ছা,
0: ওয়ানে মানে শ্বাসটাকে নেওয়া, সেটা প্রাণায়ামের ক্ষেত্রে, দুয়ে শ্বাসটাকে ছাড়া ধরে রাখা, আর চারে শ্বাসটাকে ছাড়া।
1: আচ্ছা, মানে সেটা কারুর কাছ থেকে শিখতে হবে, অবশ্যই চট করে সেটা হবে না,
0: যোগ তার জন্য
1: অভ্যাসের দরকার,
0: অভ্যাসের দরকার,
1: অভ্যাসের দরকার,
0: তার জন্য আমরা যোগটাকে একটা বিজ্ঞান বলি,
1: অবশ্যই।
0: আর যেটা আপনি আরেকটা আমাকে প্রশ্ন করেছিলেন কার্ডিয়াক ব্যাপার, তো আজকাল যেটা আধুনিক চিকিৎসা বিজ্ঞান, যেটা মেডিকেল সায়েন্স, যেটা এইমসেও আপনার ইয়ে করে, যেটা কার্ডিয়াকের উপরে যোগের উপরে ওরা ইয়ে করছে, গবেষণা চলছে,
1: আচ্ছা,
0: কি ধরনের ব্রিদিং এক্সারসাইজ দিলে কার্ডিয়াকটা ভালো থাকবে, কার্ডিয়াক যেটা ফাংশনটা ভালো থাকবে, ব্লাড সার্কুলেশনটা ভালো থাকবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রোগ্রামে বলেছিলেন এইমসে সেটা সাকসেসফুল।
1: বুঝতে পারলাম, এবারে আমি যেটা জানতে চাইব সেটা, আমরা যখন মানে বার্ধক্যে ধীরে ধীরে উপনীত হচ্ছি, তো বা প্রৌঢ়ত্বেও বলুন, তো তখন দেখা যায় যে আমরা অনেকেই বিভিন্ন রকমের মানসিক চাপ, উদ্বেগ, এবং যেটা আজকের দিনের একটা বিশাল সমস্যা, একাকিত্ব, মানে বাচ্চারা বড় হয়ে গেছে, কোথাও বাইরে চাকরি করছে, মা বাবা একা একা বাড়িতে আছেন, তো সেই যে বা হয়তো কেউ একজন নেই, বাবা বা মা কেউ একজন আছেন, তো তাদেরকে একাকিত্ব গ্রাস করছে, তো যোগ এই ব্যাপারটাতে কি করে সাহায্য করতে পারে?
0: আপনি এটাই তো বলতে চাইছেন, বয়স্ক মানুষের শারীরিক ও মানসিক
1: অবস্থার কথা,
0: সুস্থতা যোগব্যায়ামের কি ভূমিকা রয়েছে?
1: হ্যাঁ হ্যাঁ,
0: তো শারীরিক ভূমিকায় দেখুন, মানে সেটা হচ্ছে এটি শরীরের পেশি মজবুত করে যোগের মাধ্যমে, তারপর রয়েছে জয়েন্ট, যেটা জয়েন্টের সচল রাখে, ব্লাড সার্কুলেশন রক্ত চলাচল বাড়ায় এবং শরীরের ভারসাম্য রক্ষা করে, যার ফলে আপনার পড়ে যাওয়ার ঝুঁকি থাকে না, বয়স যখন বেড়ে যায় তখন অটোমেটিক ব্যালেন্সিং এর প্রবলেম এসে যায়, নার্ভাস সিস্টেম ইয়ে হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তার জন্য আমরা যখনই যোগা ইয়ে করি তখনই আমরা একটা আসন সবসময় করি, আমি দেখেছি 126 বছর বয়সে স্বর্গীয় স্বামী শিবানন্দজি ইয়ে করতেন, সর্বাঙ্গাসন করতেন।
1: আচ্ছা,
0: সর্বাঙ্গাসনে কি হয়, আমাদের থাইরয়েড এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের উপরে সেটা কাজ করে, আর সেই কাজটা মানে আমাদের নার্ভাস সিস্টেমের উপরে সেটা কাজ করে, তখন ওই যে পড়ে যাওয়ার ঝুঁকি নেই,
1: সেটা কমে যায়,
0: কমে যায়। আরেকটা ব্যাপার রয়েছে, বয়স বাড়ার সাথে সাথে আরেকটা জিনিস দেখা যায়, যেটা হজম শক্তি আমাদের কমে যায়।
1: হ্যাঁ একদম,
0: হ্যাঁ, তো তার জন্য মানে রয়েছে পবন মুক্তাসন, পবন মানে বাতাস, মুক্ত মানে সেই আমাদের পেটের বাতাসটা বেরিয়ে যায়, পবন মুক্তাসন,
1: পেটের ভেতরে যে বায়ু রয়েছে সেটাকে বের করে দেওয়া,
0: পবন মুক্তাসন, হ্যাঁ পবন মুক্তাসন,
1: তো সেটা খুবই উপকারী,
0: উপকারী, সেটাও আমাদের যারা রয়েছেন সিনিয়র

0: হাঁটুর সমস্যায় কি প্রবন্ধ মুক্তাসন করা যাবে?
1: হাঁটুর সমস্যায় করা যাবে, সেটা শিক্ষকের পরামর্শ নিয়ে আপনাকে করতে হবে।
0: আচ্ছা,
1: হাঁটুর সমস্যার জন্য আরেকটা খুবই উপকারী ব্যায়াম রয়েছে শলভাসন।
0: আচ্ছা,
1: তারপর রয়েছে উৎকটাসন, মানে সেটা বয়সের সঙ্গে সঙ্গে সবার ক্ষেত্রে কিন্তু হবে না যে উনি উৎকটাসন করতে পারবেন, শলভাসন করতে পারবেন, সবকিছু শিক্ষকের সাথে পরামর্শ নিয়ে আপনাকে বুঝে করতে হবে।
0: আচ্ছা, তো এবারে আমার আর একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে নিয়মিত যোগাভ্যাস করলে বয়স্কদের কোন কোন সাধারণ স্বাস্থ্য সমস্যা কমতে পারে?
1: নিয়মিত যোগাভ্যাস করলে বয়স্কদের যেমন ব্যাক পেইন, অনিদ্রা, হাইপার টেনশন।
0: অনিদ্রা তো আজকাল একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
1: হ্যাঁ, অনিদ্রা, হাইপার টেনশন,
0: মানে খুব কম মানুষই আছেন যাদের স্বাভাবিক ঘুম যেটা সেটা হয়, তো সেগুলো কমবে,
1: সেগুলো কমবে। আর আপনি যেহেতু বলছেন যে বয়স, মানে অনেক সময়
0: আমাদের অনুষ্ঠান তো আজকে এই বিষয়ে, সুস্থ বার্ধক্যের জন্য যোগ, তাই আমি ওই বিষয়গুলোই জানতে চাইছি যেগুলো বার্ধক্যের সঙ্গে জড়িত সেগুলোই।
1: আরেকটা ব্যাপার রয়েছে, অনেক দেখবেন যে মানে যোগাসন করতে অক্ষম, তো তাদের জন্য আরেকটা আসন রয়েছে শবাসন, মানে ডেড বডি পোশ্চার। তো নিয়মিত যারা শবাসন করতে পারেন তখন সেই আসন থেকেও অনিদ্রা ইয়ে হয়,
0: মানে সেটা অনিদ্রা কমাতে
1: সাহায্য করে।
0: আচ্ছা আচ্ছা, তো এবারে জানতে চাইছি যে প্রবীণদের জন্য কোন কোন আসন বা প্রাণায়াম সবচেয়ে উপযোগী বা উপকারী?
1: আমাদের দেখেন আয়ুষ মন্ত্রণালয় যেটা, সেটা থেকে আমরা একটা গাইডলাইন, সব স্কুল কলেজেই এখন যোগাভ্যাসটা ইয়ে রয়েছে, কম্পালসারি রয়েছে। তো একদম ছ বছর থেকে আপনি যেটা লিখা রয়েছে 95, তো 95 থেকে সেটা বেড়েও যেতে পারে, আমরা দেখেছি 126 বছরের আমাদের,
0: আপনি বললেন,
1: হ্যাঁ হ্যাঁ, পদ্মশ্রী ভূষিত
0: স্বামী
1: শিবানন্দ। তো প্রথম অবস্থায় রয়েছে পৌরদের একটা অনুশাসনে বাবা মাদের রাখতে হবে, সকালবেলা উঠে জল খাওয়া। তারপর রয়েছে পদ্মাসন, যে ভঙ্গিমাতে পদ্মাসন হয় সেইটা। তারপর রয়েছে হজম শক্তির জন্য বজ্রাসন। তারপর রয়েছে আপনার ইয়ে ফ্রন্ট বেন্ডিংয়ে রয়েছে পশ্চিমা উত্তানাসন।
0: আচ্ছা, মানে সামনের দিকে,
1: সামনের ঝুঁকে ঝুঁকে। তারপর রয়েছে শুয়ে, শুয়ে রয়েছে ধনুরাসন। যখনই আমরা ধনুরাসন করব, করে আবার ফিরে এসে আমাদের পশ্চিমা উত্তানাসনটা ইয়ে করতে হবে, তখন কি হবে আমাদের পেশি মজবুত হবে, তারপর মানসিক যেটা শক্তি সেটাও বেড়ে যাবে, কার্যক্ষমতা বেড়ে যাবে। কেন কি আমি আগেই বলেছি যোগ কর্ম সুকৌশলম, আমাদের সেটাকে অনুশাসন বা ইয়ে করতে হবে, আমাদের আমাদের মধ্যে সেটাকে ইয়ে করতে হবে, আনতে হবে, তখন গিয়ে আমরা,
0: মানে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে ঠিক যেভাবে খাওয়া বা ঘুম আমাদের শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া, যোগকে আমাদের শরীরের সেই প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে, মানে সেটা আলাদা কোনো ব্যাপার না, আমাদের শরীরের ভেতরের ব্যাপার, এরকম মনে করতে হবে।
1: আমাদের আয়ুষ মন্ত্রণালয় কিন্তু অনেক ধরনের প্রোগ্রাম করে থাকে, সেটার মাধ্যমে এখন কিন্তু যোগ শুধু আমাদের ইয়েতে নয়, আমাদের সংস্কৃতিতে নয়, পুরো বিশ্বে কিন্তু যোগটা ইয়ে হয়ে গেছে, একটা মানে ইয়ে বলবো ফলিত বিজ্ঞান রূপে সেটা মানুষ গ্রহণ
0: করছে, স্বীকৃতি পাচ্ছে। কেন কি জানেন, হ্যাঁ,
1: যোগটা অনেক ব্যয়
0: কম, সেই ব্যয় কমিয়ে
1: কমিয়ে
0: দেয় আমাদের। আচ্ছা আচ্ছা,
1: তাছাড়া মানে পড়ুয়াদের জন্য আরেকটা রয়েছে সূর্য নমস্কার, সেটাতে 12টা ভঙ্গিমাতে আমাদের আসনগুলো করতে হয়, সেটা 12টা আমরা গুনে গুনেও করাই, তার সাথে সাথে আমরা শ্বাসের সাথে শ্বাস মানে সাথে সাথেও সেটাকে আমরা ইয়ে করি, পারফর্ম করি।
0: আচ্ছা আচ্ছা,
1: তখন কমপ্লিট এক্সারসাইজ। যদি সূর্য নমস্কার আপনি আধ ঘন্টা করেন, তাহলে 417 ক্যালোরি সেটা বার্ন হয় শরীর থেকে।
0: ওহো,
1: আধ ঘন্টা।
0: এই যে আপনি সময়টা বললেন, তো এখানে আমার মনে আরো একটা প্রশ্ন মানে আসছে, তো প্রতিদিন ঠিক কতক্ষণ যোগ ব্যায়াম করলে আমরা সেই উপকারটা পেতে পারি যেটা আমরা চাইছি, যে উপকার?
1: এক ঘন্টা
0: সারাদিনে, এক ঘন্টা আপনি বলছেন?
1: এক ঘন্টা,
0: মানে সকাল সকাল, এরকম কোনো ব্যাপার নেই না সকালে?
1: হ্যাঁ, আপনি সেটা তো দেখুন কোনো ইয়ে নয়, আপনি যেভাবে এটাকে নেবেন সেইভাবে সেটা চলবে, আপনি সকালেও করতে পারেন, আপনি বিকেলেও করতে পারেন, আপনি রাত্রিবেলাও করতে পারেন। তার সাথে আরেকটা বিষয় রয়েছে আমাদের ছাত্রছাত্রীদের জন্য, সেটা রয়েছে মেডিটেশন। আমরা তো শুধু বিষয়টা জানি চোখ বন্ধ করে আমাদের বসতে হয় মেডিটেশনে, কিন্তু সেই বিষয়টা নয়, মেডিটেশন এখন একদম ফ্রি হয়ে গেছে, আমরা চেয়ারে বসেও মেডিটেশন।

0: মেডিটেশন করতে পারি, শুয়েও করতে পারি, কিন্তু আমাদের যে স্পাইনাল কর্ড, যেটা মেরুদণ্ড আমরা যেটাকে বলি, সেটা আমাদের পুরোপুরি সোজা রাখতে হবে। তার জন্য আপনি যখন বলেছিলেন যে বয়স্কদের, তো বয়স্কদের আরেকটা জিনিস করতে হবে, সেটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। তখন ফ্রি হ্যান্ড এক্সারসাইজটা করলে আপনি যেটু বলেছিলেন যে স্পন্ডেলাইটিস, সেটা কখনো হয় না।
1: আচ্ছা আচ্ছা,
0: সেটাও একটা মিরাক্কেল যোগের। তো যোগ শুধু আসন প্রাণায়ামের মধ্যে সীমাবদ্ধ নয়, তার মধ্যে উপবাস আছে, আবাগহন স্নান আছে,
1: অবগাহন স্নান,
0: তারপর স্নান আছে, সূর্য স্নান আছে, তারপর বস্তিক্রিয়া আছে।
1: মানে যোগ একটা বিশাল ব্যাপার,
0: একদিনে সেটা শেষ করা যায় না,
1: এবং অনেক সময়ও দরকার তার জন্য। তো আমি এবারে যেটা মানে জানতে চাইব যে ধরুন কেউ আগে কখনো যোগ করেনি, তো এরকম প্রবীণ যারা যোগ শুরু করতে চাইছেন, তো তাদের জন্য আপনার পরামর্শ ঠিক কি?
0: প্রবীণদের জন্য রয়েছে, প্রথম অবস্থায় ওনাকে জানতে হবে যোগের যে একটা প্রেসক্রিপশন হয় কিভাবে আমরা শুরু করব, ড্রেস কোড, তারপর ম্যাট, তারপর রয়েছে ধীরে ধীরে ওনাকে অগ্রসর করতে হবে। আজকে আমি পদ্মাসন করলাম, সেটা আমার নাও হতে পারে, পদ্মাসনে পাও দুটো পুরো ভাঁজ করে আমাদের বসতে হয়, তারপর জ্ঞান মুদ্রা তে আমাদের সীমাবদ্ধ থাকতে হয়। তো সেটা ধীরে ধীরে ধীরে ধীরে ওনাকে বাড়াতে হবে। তাছাড়া ওনাকে মানে যোগাতে মানে প্রতিদিন যেতে হবে, সমাজের প্রতিটা অংশে যাতে যোগটা হয়ে যায়, ছড়িয়ে যায়, তখন তো চাপমুক্ত, রোগমুক্ত আমাদের ভারতবর্ষ এগিয়ে যাবে।
1: আচ্ছা আচ্ছা, আর এখানে আরো একটা ব্যাপার যেটা আমার মনে হচ্ছে যে যদি আমরা সঠিকভাবে মানে যদি আমরা সঠিকভাবে যোগ অভ্যেস করি, তাহলে কিন্তু আমাদের যে আমরা অনেক সময় আছে যে আমরা হয়তো বাড়িতে বসে আছি বা শুয়েই আছি বা যে কোনো জায়গায়, আমাদের ভঙ্গিমাটা কিন্তু মানে ঠিক নয়, বসার বা শুয়ে থাকার যে ভঙ্গিমা, তো সেটার একটা বিশেষ মানে গুরুত্বপূর্ণ ব্যাপার আছে আমাদের শরীর ঠিক রাখার ক্ষেত্রে। তো সেটাও মনে হয় ধীরে ধীরে ঠিক হয়ে যায় যদি আমরা
0: ঠিক হয়ে যায়। বা আমাদের দেখেন মানে মহিলারা যারা রয়েছেন মানে আমি বলছি ধরুন ক্লাস সিক্স থেকে, সিক্স ধরলাম না, ক্লাস নাইন থেকে ধরলাম 45-44 এজ, তো অনেক কিছু শারীরিক হয় পরিবর্তন হয় আমাদের, তো সেই পরিবর্তনের মাধ্যমে যোগের অনেক কাজ রয়েছে। আমরা সেই সময় আমরা আসন করব না, সেখানে আমাদের সহজ প্রাণায়াম বলে একটা চ্যাপ্টার রয়েছে, তো সেগুলো আমাদের শুয়ে শুয়ে করতে হয় আর কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়। আজকাল বাচ্চাদের মধ্যে দেখবেন টনসিল, তারপর প্রতিরোধ ক্ষমতাগুলো কমে গেছে, তার জন্য পাশ্চাত্য প্রাণায়াম আমাদের নিয়মিত বাচ্চাদের অভ্যাস করাতে হবে, তখন গিয়ে শরীর দৃঢ় হবে।
1: তো আমাদের অনুষ্ঠান যেহেতু একটি সময়সীমায় আবদ্ধ, তো আমাদেরকে অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। তো আজ আমরা আলোচনা করছিলাম সুস্থ বার্ধক্যের জন্য যোগ এই বিষয় নিয়ে, এবং এই আলোচনায় আমার সঙ্গে ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির যোগ শিক্ষিকা সুস্মিতা দেব। তিনি যে তার সময় থেকে কিছুটা সময় বের করে আমাদের দিয়েছেন, তার জন্য তাকে অশেষ অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন আপনি।
0: আমিও ধন্যবাদ জানাচ্ছি আকাশবাণী শিলচরকে। আমি একদম সর্বশেষে একটা সবার জন্য একটা মন্ত্র বলবো, যে যেখানেই থাকুন না কেন, হাতটাকে যেভাবেই বসবেন, হাতটাকে নমস্কার মুদ্রায় নিয়ে যাবেন, চোখ বন্ধ করবেন, তো এখানে আমরা কিছু প্রার্থনা করে যাব। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। নমস্কার।

এতক্ষণ কৃষক বন্ধুরা আপনারা শুনলেন একটি আলোচনা, সুস্থ বার্ধক্যের জন্য যোগ ব্যায়াম। আর এ নিয়ে আলোচনা করলেন শিলচর এনআইটির যোগ প্রশিক্ষক সুস্মিতা দেব। তো এবারে আমাদের আসরে আছে একখানি আধুনিক গান মান্না দের কণ্ঠে। তাহলে আসুন শোনা যাক এই আধুনিক গানটি।

এতক্ষণ মান্নাদের কণ্ঠে আপনারা শুনলেন একটি আধুনিক গান। তো কৃষক বন্ধুরা, আমাদের হাতে আজ আর সময় নেই, আসর থেকে আমাদের বিদায় নিতে হচ্ছে। বিদায় নেবার আগে আপনাদের আরও একবার জানাই অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।

এতক্ষণ শুনলেন চাষাবাদের কথা। আসর উপস্থাপনায় ছিলেন হিমানিশ ভট্টাচার্য। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন রাজ রিবুট ছবি থেকে অরিজিৎ সিং এর কণ্ঠে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে এবারে শেষ গানটি শুনবেন মেরে জীবন সাথী ছবি থেকে আশা ভোঁসলের কণ্ঠে।

এই গানটির সাথেই শেষ হল আজকের হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 7:34:40। এখন শুনতে পাবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ। এরপরে শুনবেন আমাদের কেন্দ্র থেকে প্রচারিত আঞ্চলিক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে এগোতে শুরু করেছে। প্রধানমন্ত্রী আজ ওড়িশায় বিজেপি সরকারের দুবছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে 47,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস আগামীকাল উদযাপিত হবে। কলকাতায় মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং আমেরিকার সংঘাত বন্ধের প্রতিশ্রুতি রক্ষার ব্যর্থতার অভিযোগে ইরান আজ ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ডস সুইডেনের এবং জার্মানি আইভরি কোস্টের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। 1947 সালের 20শে জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্টদের প্রয়াসে আইনসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলা ভাগের প্রস্তাব গৃহীত হয়, যার ফলে স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্ম হয়। এর আগে এপ্রিল মাসে তারকেশ্বরের সম্মেলনে আলাদা রাজ্য গঠনের সিদ্ধান্ত হয়েছিল। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে হুগলির তারকেশ্বরে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, একটা সময়ে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়ার চক্রান্ত চলছিল। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াইয়ে হাল ছেড়ে দিয়েছিল কংগ্রেসও। সেই সময় রুখে দাঁড়িয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি আরও বলেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে এগোতে শুরু করেছে। পশ্চিমবঙ্গের হারানো গৌরব ফিরে এসেছে। বিজেপি সরকার প্রতিষ্ঠা করার সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যের মানুষকে তিনি ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাংলার জন্য যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট মানুষেরা দেখেছিলেন, সেগুলি এবার বাস্তব রূপ দেওয়ার সময় এসেছে। তিনি বলেন, বাংলার উন্নয়নের লক্ষ্যে বিজেপি সরকার অত্যন্ত দ্রুত গতিতে কাজ শুরু করেছে।
1: সাথীয়, আজাদী কে বাদ বঙ্গাল কে উজ্জ্বল

0: उज्जवल भविष्य के लिए जो सपना देखा गया था, बंगाल की महान आत्माओं ने जो परिकल्पना की थी, आज एक तरह से पहली बार हम पश्चिम बंग दिवस पर उन सपनों को सच्चाई में बदलते देख रहे हैं। ये ऐतिहासिक तारीख पश्चिम बंगाल के विकास की प्रेरणा बने, हम एक नया और गौरवशाली इतिहास रचे। आज बीजेपी एनडीए सरकार में इसके लिए विकास के महाअभियान की शुरुआत हो रही है।
1: এই মঞ্চ থেকেই তিনি পিএম কিষাণ প্রকল্পের আওতায় 18,880 কোটি টাকার 23তম কিস্তি প্রকাশ করেন। এর ফলে সারা দেশে 9.44 কোটিরও বেশি কৃষক উপকৃত হবেন। পাশাপাশি রেলওয়ে, কৃষি, গ্রামীণ উন্নয়ন, মৎস্য ও পশুপালন খাতের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি।
0: আজ पीएम किसान सम्मान निधि की 23वीं किस्त भी जारी की गई है। देश भर के 9 करोड़ से अधिक किसानों के बैंक खातों में लगभग 19,000 करोड़ रुपए सीधे भेजे गए हैं। मैं देश के सभी लाभार्थी मेरे किसान परिवारों को बहुत बहुत शुभकामनाएं देता हूं।
1: প্রধানমন্ত্রী এদিন ওড়িশা থেকে সরাসরি রাজ্যে আসেন। সেনাবাহিনীর চপারে তারকেশ্বরে অবতরণের পর তাঁকে স্বাগত জানান রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভাতেও আজ যথাযথ মর্যাদায় রাজ্য দিবস পালিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রায়ডাঙ্গাপুর জনসভা থেকে ওড়িশার উন্নয়ন অগ্রগতির প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির নেতৃত্বে দুবছর পূর্ণ হওয়ার প্রেক্ষিতে তিনি বলেন, রাজ্য দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে এবং পূর্ব ভারতের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শ্রী মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জন্মদিনের শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতির জন্মভূমি পাহাড়পুর গ্রামে আসতে পেরে তিনি সম্মানিত বোধ করেছেন বলেন প্রধানমন্ত্রী। তিনি পাহাড়পুরকে সূর্য গ্রাম বা সৌরশক্তি নির্ভর আধুনিক গ্রামে রূপান্তরিত করা হবে বলে ঘোষণা করেন। প্রধানমন্ত্রী আজ প্রায় 47,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি জানান, কেন্দ্রের পূর্বোদয় ভাবনা পূর্ব ভারতে দ্রুত উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে।
0: কেন্দ্র সরকার কা ভিজন হয় পূর্বী ভারত কে বিকাশ সে ভারত কা বিকাশ, ইসলিয়ে হম পূর্বোদয় কি নীতি পর কাম কর রহে। জিস পূর্বী ভারত কো কংগ্রেস কে দৌর মে पिछड़ेपन का पर्याय बना दिया गया था, आज वो प्रगति का प्रवेश द्वार बन रहा है।
1: এর আগে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রায়ডাঙ্গাপুরে এক বিশাল জনসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী শাসন ও বিশ্ব নেতাদের সঙ্গে গঠনমূলক যোগাযোগের ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মর্যাদা ও প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রপতি আরও বলেন, যখন বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাত ও অনিশ্চয়তা বিদ্যমান, তখন ভারত শান্তি, সংলাপ ও সহযোগিতার পক্ষে ধারাবাহিকভাবে দৃঢ় মত পোষণ করছে। কোভিড মহামারীর সময় ভারত বহু দেশকে ভ্যাকসিন, অক্সিজেন ও জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে মানবিক সহায়তা প্রদান করেছে, যা আন্তর্জাতিক সংহতি ও মানব কল্যাণে ভারতের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে বলে রাষ্ট্রপতি মনে করিয়ে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কলকাতায় দেশজ প্রযুক্তিতে নির্মিত 3টি যুদ্ধজাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অ্যাগ্রেকে ভারতীয় নৌসেনার কাজে সামিল করবেন। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজ নির্মাণ দপ্তর এগুলি তৈরি করেছে। আগামীকাল বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হবে। এবছর 12তম আন্তর্জাতিক যোগ দিবসের থিম সুস্থ বার্ধক্যের জন্য যোগ ব্যায়াম। সুস্থ, কর্মক্ষম এবং মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিত করতে আজীবন চর্চা হিসেবে যোগ ব্যায়ামকে গ্রহণ করার গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে এই থিম বাছা হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস 2026-এর মূল অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহাসিক রেড রোডে অনুষ্ঠিত হবে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কমন যোগ প্রোটোকল অনুযায়ী যোগ ব্যায়াম অনুশীলনে জাতিকে নেতৃত্ব দেবেন। রেড রোডে আয়োজিত এই জাতীয় অনুষ্ঠানটি ভোর 5টায় শুরু হবে। অনুষ্ঠান স্থলে হাজার হাজার যোগ অনুরাগী সশরীরে অংশগ্রহণ করবেন এবং ভারত ও বিদেশ থেকে লক্ষ লক্ষ নাগরিক ভার্চুয়ালি এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এই অনুষ্ঠানটি স্বাস্থ্য, সম্প্রীতি ও সামগ্রিক কল্যাণ সাধনে একটি আন্তর্জাতিক আন্দোলন হিসেবে যোগ ব্যায়ামের ক্রমবর্ধমান ভূমিকাকে আরও সুদৃঢ় করবে। এছাড়াও সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে দেশের 100টি গুরুত্বপূর্ণ সংস্কৃতি কেন্দ্রে যোগ দিবসের অনুষ্ঠানের আয়োজন করেছে। যোগ দিবস উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। খবর শুনছেন।

আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং আমেরিকার সংঘাত বন্ধের প্রতিশ্রুতি রক্ষার ব্যর্থতার অভিযোগ তুলে ইরান হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক কমান্ড সতর্ক করে দিয়েছে যে আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলতি সপ্তাহের শুরুর দিকে হওয়া একটি অন্তর্বর্তীকালীন চুক্তির পর এই হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল আবার শুরু হয়েছিল। ঠিক তার পরপরই এই পদক্ষেপটি নেওয়া হল। ব্রিক্স গোষ্ঠী জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের এক বৈঠকে আগামী সোমবার থেকে নতুন দিল্লিতে শুরু হবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রতিনিধি দলের প্রধানেরা বর্তমান বিশ্বের সামনে অচিরাচরিত নিরাপত্তার চ্যালেঞ্জ বিষয়ে মতবিনিময় করবেন। বিদেশমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এছাড়াও জাতীয় পর্যায়ে নিরাপত্তার চ্যালেঞ্জ এবং নিরাপত্তার ক্ষেত্রে নতুন প্রযুক্তির ভূমিকা নিয়েও আলোচনা হবে। স্নাতক স্তরে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি পরীক্ষা আবারও নেবার আগে এর প্রস্তুতির অঙ্গ হিসেবে ন্যাশনাল টেস্টিং

এতে দেশটির সামরিক কমান্ড সতর্ক করে দিয়েছে যে আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলতি সপ্তাহের শুরুর দিকে হওয়া একটি অন্তর্বর্তীকালীন চুক্তির পর এই হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল আবার শুরু হয়েছিল। ঠিক তার পরপরই এই পদক্ষেপটি নেওয়া হল। ব্রিক্স গোষ্ঠী জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের এক বৈঠকে আগামী সোমবার থেকে নতুন দিল্লিতে শুরু হবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রতিনিধি দলের প্রধানেরা বর্তমান বিশ্বের সামনে অচিরাচরিত নিরাপত্তার চ্যালেঞ্জ বিষয়ে মত বিনিময় করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এছাড়াও জাতীয় পর্যায়ে নিরাপত্তার চ্যালেঞ্জ এবং নিরাপত্তার ক্ষেত্রে নতুন প্রযুক্তির ভূমিকা নিয়েও আলোচনা হবে। স্নাতক স্তরে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি পরীক্ষা আবারও নেবার আগে এর প্রস্তুতির অঙ্গ হিসেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আজ দেশজুড়ে একটি মক ড্রিল বা পরীক্ষামূলক মহড়া পরিচালনা করছে। সকাল 9টায় শুরু হওয়া এই মক ড্রিল বিকেলে শেষ হবে। আড়াই লক্ষেরও বেশি নিরাপত্তা কর্মী সারা দেশের বিভিন্ন স্থানে এই মক ড্রিলে অংশ নেন। মহারাষ্ট্রের পারভানি জেলার যশওয়ারি গ্রামে একটি হনুমান মন্দিরের নির্মীয়মান দেওয়াল ভেঙে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আহত বহু। জানা গিয়েছে ওই মন্দির সংলগ্ন একটি সভামণ্ডপ নতুন করে তৈরি করা হচ্ছিল। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবছরের কৈলাস মানসরোবর যাত্রার প্রথম দল আজ নাথুলা পাস হয়ে চীনে প্রবেশ করেছে। সিকিমের রাজ্যপাল ওম প্রকাশ মাথুর পর্যটনমন্ত্রী ছেড়িং থেন্ডুপ ভুটিয়ার উপস্থিতিতে পতাকা দেখিয়ে যাত্রা শুরু করান। মোট 47 জন সদস্যের দলে 41 জন যাত্রী, 2 জন লিয়াজো অফিসার, 1 জন চিকিৎসক এবং 4 জন সহায়ক আছেন। বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ডস সুইডেনের এবং জার্মানি আইভরিকোস্টের মুখোমুখি হবে। আজ ব্রাজিল হাইতিকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। দলের হয়ে ম্যাথুস কুনহা 2টি এবং ভিনিসিয়াস জুনিয়র 1টি গোল করেন। অন্য ম্যাচে প্যারাগুয়ে তুরস্ককে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। গতরাতে মরক্কো স্কটল্যান্ডকে 1-0 গোলে এবং মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। অন্য আরেকটি ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে এগোতে শুরু করেছে। প্রধানমন্ত্রী আজ ওড়িশায় বিজেপি সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে 47,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং আমেরিকার সংঘাত বন্ধের প্রতিশ্রুতি রক্ষার ব্যর্থতার অভিযোগে ইরান আজ ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। খবর শেষ হল, এরপরে শুনবেন স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমীধর। আজকের বিশেষ বিশেষ খবর হল, ইউরোপীয় সংঘের 27টি সদস্য রাষ্ট্রের নাগরিকের জন্য আসাম ভ্রমণের ক্ষেত্রে আরোপ করা প্রতিবন্ধকতা প্রত্যাহার, জাপানের প্রধানমন্ত্রীর আসাম সফরের প্রতি লক্ষ্য রেখে 70 জন প্রবীণ আধিকারিককে দায়িত্ব অর্পণ, কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী 3 দিনের সফরে আগামীকাল আসামে এবং আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমগ্র দেশ তথা বিশ্বে বিভিন্ন যোগ কার্যসূচি গ্রহণ। ইউরোপীয় সংঘের 27টি সদস্য রাষ্ট্র তাদের নাগরিকদের জন্য আসাম ভ্রমণের ক্ষেত্রে আরোপ করা প্রতিবন্ধকতা প্রত্যাহার করেছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ করেছেন। কিছু সময় পূর্বে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী এই কথা জানিয়ে বলেন যে রাজ্য সরকার এ সম্পর্কে ইতিমধ্যে আনুষ্ঠানিক পত্র লাভ করেছে। ব্রিটিশ রাষ্ট্রদূত হার্ভে ডেফলিন রাজ্যের মুখ্যসচিব ডক্টর রবি কোটাকে পত্রের মাধ্যমে গতকাল থেকে এই প্রতিবন্ধকতা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন। এ সম্পর্কে ডক্টর শর্মা বলেন,
1: ইউরোপিয়ান ইউনিয়নৰ এম্বেচাডৰ হার্ভে ডেলফিন তেওঁ কিছুদিন আগত গুৱাহাটীলৈ আহিছিলে। আজি তেওঁ আমাৰ অসম চৰকাৰৰ মুখ্য সচিবক এটা বাৰ্তা প্ৰেৰণ কৰিছে যে ইমান দিনে ইউৰোপিয়ান ইউনিয়নে তেওঁলোকৰ দেশৰ পৰ্যটকসকলক অসমলৈ আহিবৰ কাৰণে বাধা প্ৰদান কৰিছিলে বা সতৰ্ক কৰিছিলে যে অসম এখন অশান্ত জৰ্জৰিত ৰাজ্য, তাতে পৰ্যটকসকল নোযোৱা ভাল আৰু গ'লেও যথেষ্ট সতৰ্ক হৈ থকাৰ প্ৰয়োজন। আজি ৰাতিপুৱা আমাৰ মুখ্য সচিবক ইউৰোপিয়ান ইউনিয়নৰ ভাৰতত থকা এম্বেচাডৰগৰাকীয়ে জনাইছে যে অসমৰ পৰিৱেশ আৰু পৰিস্থিতি পৰ্যালোচনা কৰাৰ পিছত তেখেতসকলে

0: অসম ভ্ৰমণৰ ক্ষেত্ৰত তেওঁলোকৰ দেশৰ নাগৰিকসকলৰ ওপৰত থকা প্ৰতিবন্ধকতা বা ৰেষ্ট্ৰিকশ্যন বা সীমাবদ্ধতা যোৱাকালিৰ পৰা আনুষ্ঠানিকভাৱে প্ৰত্যাহাৰ কৰিছে।
1: জাপানের প্রধানমন্ত্রীর আগমনের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার তৎপরতা অবলম্বন করেছে। এর প্রতি লক্ষ্য রেখে রাজ্য সরকারের কর্মচারী বিভাগ 70 জন প্রবীণ আধিকারিককে দায়িত্ব অর্পণ করেছে। প্রধানমন্ত্রীর ভ্রমণ পরিবহন সব ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে জাপানের প্রধানমন্ত্রীর আগমনের জন্য গুয়াহাটি মহানগরকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশে গুয়াহাটি পৌর নিগম ও লোক নির্মাণ বিভাগ যুদ্ধকালীন তৎপরতায় মহানগরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলা সহ প্রকাশ্য স্থানগুলোকে নতুন রূপ দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী তিন দিনের সফরে আগামীকাল আসামে আসছেন। আগামীকাল বিকেলে ডিব্রুগড় বিমানবন্দরে অবতরণ করার পর কেন্দ্রীয় মন্ত্রী শ্রী পুরী দুলিয়াজান যাবেন। মন্ত্রী ওয়েল ইন্ডিয়া লিমিটেডের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এক সভায় মিলিত হবেন। এছাড়া তিনি বিভিন্ন ক্ষেত্র পরিদর্শন করবেন। কেন্দ্রীয় মন্ত্রী আগামী সোমবার অয়েলের তৈলকূপ এবং চা বাগান পরিদর্শন করা সহ ওয়েল ইন্ডিয়ার আধিকারিক এবং ডিব্রুগড় জেলা আয়ুক্তের সঙ্গে পৃথকভাবে আলোচনায় মিলিত হবেন। আগামী মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী শ্রী পুরী ডিগবয় রিফাইনারি পরিদর্শন করবেন এবং প্রতিষ্ঠানটির আধিকারিক ও তিনসুকিয়া জেলা আয়ুক্তের সঙ্গে আলোচনায় মিলিত হবেন। রাজ্য মন্ত্রিসভায় দ্বিতীয়বার স্থান পাওয়ার পর মন্ত্রী কৌশিক রাই ও কৃষ্ণেন্দু পাল বরাক উপত্যকা সফরের অংশ হিসেবে আজ শিলচরে এসেছেন। দুই মন্ত্রীকে স্বাগত জানাতে বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। কাছাড় জেলা বিজেপি কমিটির পক্ষ থেকে দুই মন্ত্রীকে ফুলের তোড়া, গামছা ইত্যাদি দিয়ে উষ্ণ সম্বর্ধনা জানানো হয়। বিমানবন্দর থেকে শুরু করে শহরের স্থানে স্থানে বিজেপি কর্মী সমর্থকরা তাদের স্বাগত জানান। পরে ইটখোলার বিজেপি জেলা কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলের জেলা ও মণ্ডল পর্যায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মন্ত্রী কৌশিক রাই ও কৃষ্ণেন্দু পাল দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়া বরাক উপত্যকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়ন ও জনসাধারণের প্রত্যাশা পূরণে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। জাতীয় পরীক্ষণ সংস্থার দ্বারা পরিচালিত চিকিৎসা বিজ্ঞানের স্নাতক পাঠ্যক্রমের নাম ভর্তির প্রবেশ পরীক্ষা নিট ইউজির আগামীকাল অনুষ্ঠেয় পুনর্পরীক্ষার জন্য আজ দেশের বিভিন্ন প্রান্তে মক ড্রিলের আয়োজন করা হয়েছে। এই মক ড্রিলে 2,05,000 নিরাপত্তা রক্ষী নিয়োজিত করা হয়েছে। মোট ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনীর মধ্যে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার পর সব কেন্দ্র ইতিমধ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে অর্পণ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী প্রশ্নপত্র এবং উত্তরপত্র সুরক্ষিত রাখার প্রক্রিয়ায় আধাসামরিক বাহিনী নিয়োজিত করা হয়েছে। সমগ্র দেশের 5,000-এরও বেশি কেন্দ্রে আগামীকাল অনুষ্ঠেয় এই পুনর্পরীক্ষা প্রক্রিয়া স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত করতে সিসিটিভি নিরীক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সামাজিক মাধ্যমের গতিবিধি লক্ষ্য করার একটি উচ্চ পর্যায়ের তদারক কমিটি গঠন করা হয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন ছাড়াও রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পরীক্ষা ব্যবস্থায় সার্বিকভাবে নজর রাখা হবে। উল্লেখ্য, আগামীকাল অনুষ্ঠেয় এই পরীক্ষার জন্য 22,00,000 পরীক্ষার্থী নাম পঞ্জীয়ন করেছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @ এআইআর নিউজ _ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। চলতি বছরের আন্তর্জাতিক যোগ দিবস আগামীকাল সমগ্র দেশ তথা বিশ্বে পালন করা হবে। এবছরের আন্তর্জাতিক যোগ দিবসের মূল বিষয়বস্তু হচ্ছে সুস্থ বার্ধক্যের ক্ষেত্রে যোগের স্বাস্থ্যকর ভূমিকা। এই দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের অংশ হিসেবে সাংস্কৃতিক মন্ত্রণালয় দেশের 100টি বিশেষ স্থানে কার্যসূচি রূপায়ণ করবে। নতুন দিল্লির সর্বভারতীয় আয়ুর্বেদ প্রতিষ্ঠান যোগের জন্য দৌড় কার্যসূচির আয়োজন করেছে। এদিকে কলকাতার ঐতিহাসিক রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আগামীকাল যোগ দিবসের মূল কার্যসূচি অনুষ্ঠিত হবে। বরাক উপত্যকার তিন জেলায়ও যোগ দিবস উপলক্ষে কার্যসূচি গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ রাধামাধব কলেজে যোগ অভ্যাস শিবিরের আয়োজন করা হয়। রাধামাধব কলেজের কালচারাল সেল এবং হেলথ এন্ড রেড রিবন কমিটির যৌথ উদ্যোগে এবং এনএসএস ইউনিট ও এনসিসি ইউনিটের সহযোগিতায় এই শিবির অনুষ্ঠিত হয়। লায়ন্স ক্লাব অব লালার উদ্যোগে লালার

0: বালিকা রায় স্মৃতি মাতৃভাষা আদর্শ বিদ্যাপীঠে যোগ দিবস উপলক্ষে আজ যোগব্যায়াম প্রশিক্ষণ প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রণালয়ের অধীন মেরা যুব ভারত মাই ভারত কাছাড় জেলার পরিচালনায় ও মনিয়ারখালের স্বেচ্ছাসেবী সংগঠন বাণীশক্তি ক্লাবের সহযোগিতায় আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হবে। সকাল 6:30 থেকে 7:30 পর্যন্ত স্থানীয় মনিয়ারখাল চাবাগান মহাপ্রভু জগন্নাথ কমিউনিটি হলে যোগাসন অনুষ্ঠিত হবে। বিদ্যালয়ের ছাত্রছাত্রী, আত্মসহায়ক গোষ্ঠীর সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠন এবং জনসাধারণকে এই দিবসের কার্যসূচিতে অংশগ্রহণ করতে সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে হাইলাকান্দিতেও যোগ কার্যসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের টাউন হল অডিটোরিয়ামে কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল 6:00 থেকে অংশগ্রহণকারীদের নিবন্ধন শুরু হবে। সকাল 6:45 যোগ কার্যসূচি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে জেলা আয়ুক্ত অভিষেক জৈন সহ জেলার বিভিন্ন সরকারি আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। শ্রীভূমি জেলা প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এবং জাতীয় আয়ুষ মিশনের যৌথ উদ্যোগে আগামীকাল শ্রীভূমিতে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। এই উপলক্ষে শ্রীভূমির স্টিমারঘাট রোডের করিমগঞ্জ ইনল্যান্ড ওয়াটার ওয়েজ টার্মিনাল প্রাঙ্গণে জেলাস্তরের মূল কার্যসূচি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সরকারি আধিকারিক, স্বাস্থ্যকর্মী, যোগ প্রশিক্ষক, ছাত্রছাত্রী, স্বেচ্ছাসেবক এবং জেলার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ অংশগ্রহণ করবেন। সুস্থ সবল ও মানসিকভাবে শান্ত জীবন গঠনে যোগব্যায়ামের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। আগামীকাল সকাল 6:45 প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে। সকাল 7:00 থেকে প্রশিক্ষিত যোগ শিক্ষকদের তত্ত্বাবধানে যোগাভ্যাস অনুষ্ঠিত হবে। সকাল 8:00 যোগ প্রশিক্ষকদের সম্বর্ধনা এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার 58তম স্মৃতি দিবস আজ বিষ্ণু রাভা দিবস হিসেবে পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে আজ গুয়াহাটি পাঞ্জাবাড়ির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের শ্রী শ্রী দামোদরদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে বিষ্ণু রাভা দিবস পালন করা হয়েছে। এই অনুষ্ঠানে জিকির এবং চারির বিশিষ্ট শিল্পী গোলাঘাটের শামসুদ্দিন আহমেদকে জাতীয় পর্যায়ের 2025 বর্ষের আজান পীর পুরস্কার প্রদান করা হয়। সত্রিয়া শিল্পী মানিক বরবায়ন এবং চিত্রশিল্পী মধুসূদন দাসকে রাজ্য পর্যায়ের 2026 বর্ষের বিষ্ণু রাভা পুরস্কার প্রদান করা হয় এবং লেখিকা গীতা উপাধ্যায়কে 2026 বর্ষের সতীশ সাধনী পুরস্কার প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের মন্ত্রী বিমল বরা, সাংসদ বিজুলি কলিতা মেধি প্রমুখ উপস্থিত ছিলেন। কাছাড়ের জেলায়ুক্ত কার্যালয়ের মূল ভবনে আজ বিষ্ণু রাভা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জেলায়ুক্ত আয়ুষ গার্গ, অতিরিক্ত আয়ুক্ত জাগৃতি কালুয়ার, ডেভিড কুমার বরা সহ জেলা প্রশাসনের কর্মচারী এবং অসম সাহিত্য সভার শিলচর শাখার সদস্যরা কলাগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় আজ ভারতীয় সময় অনুযায়ী রাত 10:30 হিউস্টনে নেদারল্যান্ডস এবং সুইডেন পরস্পরের মুখোমুখি হবে। টরন্টোতে রাত 1:30 জার্মানি আইভরি কোস্টের বিরুদ্ধে, কানসাস সিটিতে ভারতীয় সময় ভোর 5:30 ইকুয়েডর কোরাসাওয়ের বিরুদ্ধে, আগামীকাল সকাল 9:30 তিউনিশিয়া জাপানের মুখোমুখি হবে। বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় আজ ভোরে অনুষ্ঠিত একটি খেলায় প্যারাগুয়ে তুর্কির বিরুদ্ধে 1-0 গোলে জয়লাভ করেছে। ফিলাডেলফিয়া অনুষ্ঠিত অন্য একটি খেলায় ব্রাজিল হাইতিকে 3-0 গোলে পরাজিত করেছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। ইউরোপীয় সংঘের 27টি সদস্য রাষ্ট্রের নাগরিকের জন্য আসাম ভ্রমণের ক্ষেত্রে আরোপ করা প্রতিবন্ধকতা প্রত্যাহার। জাপানের প্রধানমন্ত্রীর আসাম সফরের প্রতি লক্ষ্য রেখে 70 জন প্রবীণ আধিকারিককে দায়িত্ব অর্পণ। কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী 3 দিনের সফরে আগামীকাল আসামে এবং আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমগ্র দেশ তথা বিশ্বে বিভিন্ন যোগ কার্যসূচি গ্রহণ। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী শিলচর, আমাদের এই অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটার অর্থাৎ 828 কিলোহার্টজ এবং FM 102.3 মেগাহার্টজে। এবারে শুনবেন আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি। অমৃতবাণী সকাল 6:05, সকাল 6:10 বন্দনা, সকাল 6:30 জাতীয় পর্যায়ে পালিত বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানে সরাসরি

সম্প্রচার শুনবেন। এ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কলকাতার রেড রোডে একটি গণযোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সুপ্রভাত, সকাল 7:05, সকাল 7:20 দেশবন্দনা। রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:40 বিভিন্ন শিল্পীর কণ্ঠে, এবং দুপুর 1:00 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী শ্রাবণী সেন। নজরুলগীতি শুনবেন বিথি সিং এর পরিবেশনায় সকাল 8:40। বাংলা ছবির গান শুনবেন সকাল 8:50, দুপুর 12:30। সকাল 9:00 শুনবেন বার্ধক্য সুস্বাস্থ্যের জন্য যোগের প্রভাব নিয়ে আলোচনা। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 শুনবেন শিশির কণাধর চৌধুরীর বেহালা বাদন। বেলা 10:00 নানা রঙের দিন অনুষ্ঠানে গায়িকা শিক্ষিকা আনন্দময়ী ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎকারের প্রথম পর্বটি শুনবেন। হিন্দি ছবির গান শুনবেন সকাল 10:30, বেলা 12:00 এবং সন্ধ্যা 6:15। শিশুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশুমেলা শুনবেন বেলা 11:00। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন সমাভা বিশ্বাস। ঠিক তার অব্যবহিত পরেই শুনবেন মণিমিতা গোস্বামী ও মলয়ানাথ ভৌমিকের পরিবেশনায় লোকগীতি। দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী শ্যামল মিত্র। নাট্যকার চিত্রভানু ভৌমিকের লিখিত এবং জয়দীপ চৌধুরীর প্রযোজিত নাটক ঠিকানা শুনবেন দুপুর 1:40। দুপুর 2:30 শুনবেন চাষাবাদের কথা। এতে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সুস্থতা, জ্ঞান ও বিশ্বশান্তির জন্য যোগ বিষয়ের ওপর সাক্ষাৎকার শুনবেন বরাক উপত্যকার বিশিষ্ট যোগ বিশেষজ্ঞ বিপ্রাশিস চক্রবর্তীর সঙ্গে। স্টুডিওর বাইরে সাক্ষাৎকার গ্রহণ করেছেন মিতা শর্মা। মণিপুরী অনুষ্ঠান শুনবেন বিকেল 5:05। ডিমাসা অনুষ্ঠান শুনবেন বিকেল 5:35। ম্যানচেস্টার আয়োজিত ভারত বনাম দক্ষিণ আফ্রিকার আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপের ধারাভাষ্য শুনবেন সন্ধে 6:30 থেকে খেলার সমাপ্তি পর্যন্ত। এতক্ষণ শুনলেন আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলচর, এখন শুনবেন শ্যামা সংগীত, পরিবেশনায় মেঘরাজ চক্রবর্তী।

আকাশবাণী শিলচর। এবারে শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন বর্ডার ছবি থেকে রূপকুমারের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবারে লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন কাজরি। প্রথমে শুনবেন মিতালী বন্দ্যোপাধ্যায় ভৌমিকের পরিবেশনায়।

এতক্ষণ কাজরি শুনলেন মিতালী বন্দ্যোপাধ্যায় ভৌমিকের কণ্ঠে, এখন শুনবেন সুলগ্না হালদারের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা আকাশবাণী শিলচর। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্টজে এবং FM 102.3 মেগাহার্টজে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। প্রথম শিল্পী অদ্বিতীয়া দাস।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর পরিবেশনায় লোকগীতি, আকাশবাণী শিলচর। এবারে শুনবেন সঙ্গীত শিক্ষার আসর।

এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক গান সমবেত কণ্ঠে, আকাশবাণী শিলচর। আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30। শুভরাত্রি, জয় হিন্দ।